এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈল শহর। এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সুপ্রভাত অনুষ্ঠান সকাল সাতটায়, ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন সকাল সাতটা বেজে দশ মিনিটে। সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে প্রথমে রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককপুরক সংবাদ। সকাল সাতটা পঁয়ত্রিশ এবং সাতটা বেজে চল্লিশ মিনিটে রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে। সকাল আটটায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং আটটা বেজে পনেরো মিনিটে মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্রের রিলে করে শোনানো হবে সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান সকাল আটটা বেজে চল্লিশ মিনিটে। সকাল নটায় দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। রকমারি বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা বেলা এগারোটায়, বেলা বারোটায় জানিয়ে দেওয়া হবে আবারও অনুষ্ঠান সূচি। বারোটা বেজে পাঁচ মিনিটে রয়েছে যুব আসর যুববাণী, আধুনিক গানের অনুষ্ঠান বারোটা বেজে ত্রিশ মিনিটে। দুপুর একটায় দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে, একটা বেজে পাঁচ মিনিটে।

হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। গজল শুনবেন দুপুর 1:40, দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি শুনবেন দুপুর 2:15, দুপুর 2:30 রয়েছে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থের অনুষ্ঠান, রাত 7:00 আগরতলা কেন্দ্রের ককপুরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে রাত 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককপুরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে রাত 8:10। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ রাত 8:30। রাত 9:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। রাত 9:15 আধুনিক গান, রাত 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10:00। 10:10 রয়েছে দেশাত্মবোধক গান। দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10:20। রাত 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, সঙ্গে রয়েছে আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আমাদের আজকের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন। 1830 সালে আজকের দিনে আলেকজান্ডার ডাফ এবং রাজা রামমোহন রায় ভারতের কলকাতায় দ্য জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমানে স্কটিশ চার্চ কলেজ, প্রতিষ্ঠা করেন, যা বাংলা নবজাগরণের সূচনাকারী অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান। উরুগুয়েতে প্রথম ফিফা বিশ্বকাপ শুরু হয় আজকের দিনে 1930 সালে। 2011 সালে 13 জুলাই সন্ধ্যার ব্যস্ত সময়ে তিনটি বোমা বিস্ফোরণে মুম্বাই কেঁপে ওঠে, এতে 26 জন নিহত এবং 130 জন আহত হন। 2024 সালে আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প কানে গুলিবদ্ধ হয়েছিলেন। ভারতের জন্য 13 জুলাই দিনটি 1931 সালের শ্রীনগর আন্দোলনের জন্য স্মরণীয়, যা জম্মু ও কাশ্মীরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 2011 সালে 13 জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা 1999 গৃহীত হয়, যার মাধ্যমে দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করে। টাইফুন শৌলিকের আঘাতে পূর্ব চীন এবং তাইওয়ানের কমপক্ষে 9 জন নিহত এবং 16 কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল 2023 সালের আজকের দিনে। 2020 সালে আজকের দিনে 5 দিন ধরে খোঁজার পর আমেরিকান অভিনেত্রী এবং গায়িকা নায়া রিভেবার মৃতদেহ ক্যালিফোর্নিয়ার পিরু হ্রদ থেকে উদ্ধার করা হয়। 1977 সালে আর্থিক ও সামাজিক অস্থিরতার এক সময়ে নিউ ইয়র্ক শহরে প্রায় 24 ঘন্টা ধরে বিদ্যুৎ বিভ্রাট ঘটে, যার ফলে ব্যাপক অগ্নিকাণ্ড ও লুটপাট হয়।

1905 সালে আজকের দিনে বিখ্যাত কাশ্মীর স্বাধীনতা সংগ্রামী প্রেমনাথ বাজাজের জন্ম। 1950 সালে 13 জুলাই নেহরু কোরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে স্টালিন ও অ্যাচিনসনকে অনুরোধ করেছিলেন। ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যের অন্যতম যোদ্ধা বাজি প্রভু দেশপাণ্ডে মৃত্যুবরণ করেছিলেন 1660 সালের আজকের দিনে। 1999 সালে বিহারে বন্যায় 25 জনেরও বেশি মানুষ মৃত্যু হয়েছিল। প্রবীণ সাংবাদিক ও সঙ্গীত সমালোচক রামকৃষ্ণ বকরের জন্ম হয়েছিল 1916 সালের আজকের দিনে। মহান রাজনীতিবিদ হরি বিষ্ণু কামাত জন্মগ্রহণ করেছিলেন 1907 সালের 13 জুলাই। 1978 সালে ভারতের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়েছিল আজকের দিনে। শুনলেন ইতিহাসে আজকের দিন। এবারে সংবাদ শিরোনাম।

প্রথমে রয়েছে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। গাফিলতি ফের বদল তদন্তকারী অফিসারে বারুইপুরে গণধর্ষণ নির্যাতনের স্বীকারোক্তি কবিরের। চাকরি কত ন'মাস ধরে তথ্য গোপন করছে কেন্দ্র। ঋতব্রত তৃণমূলে আসল লড়াই কোর্টে, 6 আগস্ট পর্যন্ত কালীঘাটের নিয়ন্ত্রণে স্থগিতাদেশ, মমতাদের জবাব তলব। বন্ধ হরমুজ, ইরানে মার্কিন হানা। এবার কেন্দ্র কোপ রেশনেও অন্তদয়ের চাল গমে 35 কেজির বরাদ্দ কমে 7 কেজি। বন্ধুকে খুঁজে বের করে 35 বছর আগের ধার পরিশোধ মাত্র 1,000 নিয়ে ফেরত 25,000 টাকা। খুচরো নেই, নেমে যান, মন্ত্রীকে নামিয়ে দিলেন বাসের কন্ডাক্টর। 4 বছর পর চা বাগানে ফিরল মালিক পক্ষ খুশি শ্রমিকরা। তিশা খুন হয়েছে নয়া তথ্যে চাঞ্চল্য। অজয় ফুসলে বানভাসে সংসার উঠে মাচায়, খড়ে ঢোকে বিষধর। মৌসুমি অক্ষরেখার অবস্থান বদল, বাংলায় বৃষ্টির মাত্রা বৃদ্ধির সম্ভাবনা। ঋত তৃণমূলে যোগ দিলে ও কাউকে ছাড় নয় হুঁশিয়ারি সুকান্তের। সেবাশ্রয় পাহারানো মহিলাকে দপ্তরে ডাকলেন স্বাস্থ্যমন্ত্রী। ব্যানারে ধর্মতলা মুছে কলকাতা চলো এর ডাক। বিভি জি রামজি 125 দিনের কাজ, প্রকল্পে দক্ষ শ্রমিকদের মজুরি বাড়ছে। রানীবাঁধে বেহাল রাস্তার সংস্কার করলেন গ্রামবাসীরাই। দ্রুত পুরসভার ভোট চান দুর্গাপুর আসানসোলবাসী, কাউন্সিলরের কাজ করছেন মন্ত্রী। খেজুরির স্বাস্থ্যকেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠান ফেরিঘাট প্রদর্শন করে দ্রুত পদক্ষেপের আশ্বাস বিধায়ক ও সভাপতির। বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে কোনো খারাপ মন্তব্য নয় জানালেন মুখ্যমন্ত্রী। বিজয়ের হাত ধরতে আপত্তি স্ট্যালিনের, ইন্ডিয়া জোট হচ্ছে।

না তামিলনাড়ুতে। ৩০ দিন আটক, মন্ত্রীদের অপসারণ না করে সাসপেন্ডের প্রস্তাব যৌথ সাংসদীয় কমিটির। এবার নিজের জমির রক্ষার লড়াইয়ে তিন যুদ্ধের সৈনিক নবতিপুর, ক্যাপ্টেন চুন্নি। কোর্টে সিয়া চেতনকে অপরাধী প্রমাণ করায় এখন চ্যালেঞ্জ পুলিশের। হিজবুল কমান্ডারের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইন্টারপালের। প্রবল বৃষ্টি ও ধসে ৪৪ জনের মৃত্যু বাংলাদেশে। গুগলের প্রাক্তন আধিকারিক ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে খুন, গ্রেপ্তার স্বামী। মার্কিন সেনেটে লিন্ডসে গ্রাহাম প্রয়াত। মৃতের সংখ্যা ৪,০০০ পার। ধ্বংসস্তূপে এখনও প্রিয়জনদের দেহ খুঁজছেন ভেনেজুয়েলাবাসী। চেক বাউন্স মামলায় কোর্টে হাজিরা দিলেন রাজপাল যাদব। গোল বিতর্ক নিয়ে বিবৃতি দিল ফিফা।

আজ পাঠচক্রের বিরুদ্ধে নামছে মোহনবাগান, দুরন্ত সেঞ্চুরি, যস্তিকার চালকের আসনে ভারত। জুড বেলিংহামের ছায়ায় ঢাকা পড়ল আর্লিং হালান্ড, উইম্বলডনে ফের সেরা সিনার। এবার পলিক্লিনিকের আদলে গড়ে উঠবে হাওড়া শহরের তিন স্বাস্থ্যকেন্দ্র। জিয়াগঞ্জের লন্ডন মিশন হাসপাতাল এক বছরের মধ্যে চালু হবে, জানালেন গৌরীশঙ্কর। কাটাছেঁড়া থেকে জীবাণু সংক্রমণ, হোমিওপ্যাথির নতুন ওষুধের আবিষ্কার। হোমিওপ্যাথিতে প্রথমবার শুরু হচ্ছে সর্বোচ্চ ডিএম পাঠ্যক্রম। রক্তের পৃথকীকরণ করতে ইউনিট বসবে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। রামপুরহাট মেডিকেলে আরও ও হাজার বেড, কার্ডিওলজি ও নিউরো বিভাগ চালুর উদ্যোগ। এক মাসের মধ্যে বন্ধ চা বাগান খোলার নির্দেশ দিলেন শ্রমমন্ত্রী। নয়া জমি ও শিল্প নীতি শীঘ্রই, শ্রমিক জমির অপব্যবহারে নিষেধাজ্ঞা, ফিরেছে ইনসেন্টিভও। পিএফ ট্রাস্টের আইনি বৈধতা দিতে উদ্যোগী মোদি সরকার চালু প্রকল্প। জিএসটি সুবিধা কেন্দ্র বেলেঘাটায়, ফোনপে অ্যাপে সহজে আয়কর জিএসটি রিটার্ন। রেশন ডিলারদের কমিশন বাড়ালো কেন্দ্র, যথেষ্ট বৃদ্ধি নয় অভিযোগ সংগঠনের। শুনলেন বর্তমান পত্রিকার শিরোনাম, এবারে রয়েছে আনন্দবাজার পত্রিকার শিরোনাম। বারুইপুর কাণ্ডে গোলমালের ঘটনায় গ্রেফতার সিপিএমের লাহের আলী, তাণ্ডবে ইন্ধন দেওয়ার অভিযোগ। ইংরেজি পড়াতেন বাবার জন্য রেস্ট্রেকে, এখন ঘন্টায় 250 কিলোমিটার বেগে গাড়ি চালান ভারতের প্রথম ফেরারি গার্ল ডাইনা। কেউ গালে কষাচ্ছেন জ্বর, কেউ মাখছেন পাখির মল, বিশ্বের অদ্ভুত কিছু ফেসিয়াল যা করান খ্যাতনামা তারকারা। দলের প্রশাসনিক কাজ করতে পারবেন না মমতা, তৃণমূলের দুই গোষ্ঠীর মামলায় অন্তর্বর্তী নির্দেশ আদালতের।

টানা দ্বিতীয়বার উইম্বলডন জয় সিনারের পিছিয়ে পড়েও জেরেফকে হারালেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যামে শততম ম্যাচ জয়ে। রাম মন্দিরের চুরি নিয়ে ফের মুখ খুলল আরএসএস। সোমবার সিবিআই তদন্তে আর্জি নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্টে। প্রয়াত কাতারের ফাদার আমির শেখ হামাদ সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা নয়া দিল্লির। স্ত্রী পুত্র পাকিস্তানি, স্বামী ও অপর তিন সন্তান ভারতীয়, জাল ভোটার ও রেশন কার্ড বানিয়ে কর্ণাটকে সংসার ধৃত দুই। জোর করে শৌচালয়ে ঢুকে মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ বেঙ্গালুরুতে গ্রেফতার ডেলিভারি বয়। তিনটি যুদ্ধ লড়েছেন দেশের হয়ে ভারতীয় সেনার সেই প্রাক্তন ক্যাপ্টেন এখন লড়ছেন নিজের জমি বাঁচাতে। কার্গিল যুদ্ধে নিহত অনেক পাকিস্তানি জওয়ানদের দেহ এখনও সমাহিত আছে ভারতে, ফেরতেই নেয়নি ইসলামাবাদ। বদ্রীনাথে প্রণামী বাক্সের নগদ সামগ্রী সরানো হচ্ছে, সিসি ক্যামেরার ফুটেজ পেল পুলিশ নজরে মন্দিরের অ্যাকাউন্ট। 30 দিন হেফাজতে থাকলেই মন্ত্রিত্ব থেকে অপসারণ, শাইনেই যৌথ সাংসদীয় কমিটির সুপারিশ করল সাসপেনশনের। নার্সিং ছাত্রীকে বারবার উত্তক্ত যুবকের ব্লক করে দিয়েছেন ফোন, বাড়িতে ঢুকে তরুণীকে কুপিয়ে খুন 36 করে। ভিডিও কলে সদ্যজাত নাতনির মুখ দেখেন, তারপরে নৌকাডুবির খবর আসে, বিদেশে প্রথম ঘুরতে গিয়ে মৃত্যু তামিল ব্যবসায়ীর। ভারতের ওপর 500% শুল্ক চাপাতে বলেছিলেন ট্রাম্প ঘনিষ্ঠ সেই মার্কিন সেনেটর প্রয়াত। রাম মন্দিরে চুরির প্রতিবাদে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ কেজরিদের, দোষীদের শাস্তি চেয়ে হনুমানের কাছে প্রার্থনা। ফর্ম 6-এ জুড়ল নতুন বিভাগ, বাবা মায়ের এসআইআর তথ্য না দিলে ভোটার তালিকায় নাম উঠবে না সন্তানের, জল্পনা। হরমুজে আক্রান্ত জাহাজে 11 জন ভারতীয় ছিলেন, খোঁজ মিলছে না একজনের, বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ নয়াদিল্লির। গলায় ফাঁস লাগানো বেল্টে মিলেছে তিশার চামড়ার নমুনা, ফরেন্সিক রিপোর্টে খুলল রহস্য মৃত্যুর তদন্তের মোড়। ভিয়েতনামে দুর্ঘটনা, দ্বীপ থেকে 400 মিটার এগোতেই বড় একটা ঢেউয়ের ধাক্কা, খেলনার মতো উল্টে গেল নৌকা, মৃত 15 ভারতীয়। কাশ্মীর থেকে পলাতক হিজবুল জঙ্গিকে খুঁজতে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ, লুকিয়ে পাকিস্তানে সন্দেহ গোয়েন্দাদের। মানচিত্র ভুল আছে, সরব তরুণী কূটনীতিক। পুরীর রথযাত্রা, জল স্থল আকাশ থেকে নজরদারি, থাকবে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পুণ্যার্থে সুরক্ষায় পদক্ষেপ। শুনলেন বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। সুপ্রভাত, আজ এই পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিসুধা অনুষ্ঠান, প্রথম শিল্পী হরিহরন।

0: পরপর দুখানে গান শুনলেন হরিহরনের কণ্ঠে আকাশবাণী কৈলা শহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:34 হয়ে 55 সেকেন্ড। এখন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: রক্তিম ভট্টাচার্য, এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক, উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ 1। থাইল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। ভারতীয় নভশ্চরদের মহাকাশে পাঠানোর লক্ষ্যে গগনযান মিশনের 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ইসরো। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 শিক্ষার্থীর স্বর্ণপদক জয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, মন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং সুস্থায়িত্বের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন সফর করবেন। সেখানে তিনি স্পেনের চেম্বার অব কমার্স CEOE এবং ICEX স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। সেখানে দুদেশের শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা গাড়ি নির্মাণ শিল্প, পুনর্নবীকরণযোগ্য শক্তি, রেলপথ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন। এরপর মন্ত্রী 14 ও 15 জুলাই বেলজিয়াম সফরে থেলস গ্রুপ এবং সিলক্স গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক গোলটেবিল বৈঠক এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেবেন শ্রী গোয়েল। সবশেষে মন্ত্রী এ মাসের 16 ও 17 তারিখে ফিনল্যান্ড সফর করবেন। ভারত ফিনল্যান্ড ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2028-29 মেয়াদে অস্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারাভিযানের সূচনা করবেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র আসনে জয়লাভের জন্য তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতকে। আগামী দুদিন বিদেশ

প্রধানমন্ত্রী বেলজিয়াম সফর করবেন। ব্রাসেলসে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের বিদেশমন্ত্রীদের সঙ্গেও আলোচনায় মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর। ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। 1 জন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। উদ্ধার কাজে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে তারা সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য ভারত ওমানকে ধন্যবাদ জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ফের অবনতির পথে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই আমেরিকা পদক্ষেপ নিচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জিয়াস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। হরমুজ প্রণালী বাণিজ্যিক পরিবহনের জন্য খোলা থাকবে বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ইরানের হস্তক্ষেপের দাবি নস্যাৎ করেছেন তিনি। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন। ইসরায়েলের জাতীয় নির্বাচন চলতি বছরের 27 অক্টোবর হবে বলে ঘোষণা করেছে ইসরায়েলের সংসদ কনেসেট। গাজার যুদ্ধের পর এই প্রথম প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশে নির্বাচন হতে চলেছে। কনেসেটের বর্তমান মেয়াদের শেষ অধিবেশন হবে আগামী শুক্রবার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 9 জন পুরুষ, 18 জন মহিলা, 60 জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মধ্যরাতে আগুন লাগার পরপরই দমকল কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। কেন্দ্রের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর DARPG আজ মেঘালয় সরকারের সহযোগিতায় শিলংয়ে পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও ই গভর্নেন্স সংস্কার বিষয়ক 2দিনব্যাপী একটি জাতীয় সম্মেলনের আয়োজন করছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। জনপ্রশাসন ও ডিজিটাল প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে এই সম্মেলনে সারা দেশ থেকে নীতি নির্ধারক, প্রশাসনিক প্রধান, প্রযুক্তিবিদ এবং এ সংক্রান্ত বিশেষজ্ঞরা যোগ দেবেন। সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রশাসন, সাইবার নিরাপত্তা, জনসেবা প্রদান, স্বাস্থ্য, শিক্ষা, উপভোক্তা সুরক্ষা, ব্যাংকিং, নগর প্রশাসন, গ্রামীণ উন্নয়ন এবং প্রযুক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ত্রিপুরার মানু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলসের 8th ব্যাটেলিয়ন এবং মানু থানার পুলিশকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গতকাল অভিযান চালিয়ে 10,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পাচার সন্দেহে পাম্পাইয়া রেয়াং এবং পরশুরাম রেয়াং নামে 2 ব্যক্তিকে আটকও করা হয়। সরকারি হিসাব অনুযায়ী উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ছত্তিশগড় বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 17 জুলাই পর্যন্ত। অধিবেশন চলাকালীন মোট 5টি বৈঠক বসবে। 8টি সংশোধনী বিলও সরকার এই অধিবেশনে পেশ করবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল

0: বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, যা মহাকাশচারীদের সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা ও মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় বলে ইসরো জানায়। মিশন চলাকালীন প্যারাশুট ও তার সঙ্গে যুক্ত ব্যবস্থাপনার বিষয়টিও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারত বা মাই ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় শুরু করেছে। এর আওতায় জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে একটি প্রতিযোগিতা আয়োজন করা হবে। নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রি বিভাগে 15 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীরা অংশ নিতে পারবেন। তারা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। মন্ত্রক জানিয়েছে, আজ থেকে মাই ভারত পোর্টালে এর জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 জন শিক্ষার্থী স্বর্ণপদক জয় করেছেন। জয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ অনন্ত বেন্দালে, নতুন দিল্লির ঋষিত গর্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের সোয়ারিত যোশী। এই সাফল্যের মাধ্যমে 87টি দেশের 381 জন প্রতিযোগীর মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাকস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। পরমাণু শক্তি বিভাগের সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তরুণ পদার্থবিজ্ঞানীদের এই অভূতপূর্ব সাফল্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেক্সান্ডার জেরেফকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। ইতালির প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন সিনার। লর্ডসে মহিলাদের একমাত্র টেস্টের গতকাল তৃতীয় দিনে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান করেছে। জিততে হলে ইংল্যান্ডকে আরও 327 রান করতে হবে। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 285 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 170 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক। উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ 1। থাইল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। কাতারের প্রধান আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে ভারত আজ একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। গতকাল প্রয়াত কাতারের শীর্ষ নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতের এই সিদ্ধান্ত। সেই অনুসারে দেশজুড়ে যে সমস্ত সরকারি ভবনে নিয়মিত জাতীয় পতাকা ওড়ানো হয় সেখানে তা অর্ধনমিত রাখা হবে। এই শোক দিবসে কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। এদিকে তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ভারত সরকারের পক্ষ থেকে শোক জানাতে কাতার সফর করছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরে গোমতী জেলার 93 কোটি 24 লক্ষ টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন ও শ্রম দপ্তর সহ মোট 10টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিভিন্ন ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি, সড়ক উন্নয়ন, নতুন সরকারি কার্যালয় নির্মাণ এবং মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায় ও নিরাময় ল্যাব কর্মসূচির সূচনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এবং মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেব রায়। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারত মাই ভারত এর মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী প্রতিযোগিতার পর্ব চালু করেছে। এই প্রতিযোগিতাগুলি 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় যোগ দিতে পারবেন। প্রতিযোগিতাগুলি 3টি স্তরে পরিচালিত হবে। জেলা স্তর থেকে শুরু হয়ে রাজ্যস্তরে এবং সবশেষে জাতীয় স্তরে প্রতিযোগিতা শেষ হবে। কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, মাই ভারত পোর্টালে আজ থেকে নিবন্ধন শুরু হবে। মাই ভারত নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রির মতো 5টি সৃজনশীল বিভাগে জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কলম্বিয়ার বুকারামাঙ্গায় গতকাল শেষ হওয়া

৫৬তম আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড IPHO 2026-এ পাঁচজন ভারতীয় ছাত্রছাত্রী স্বর্ণপদক জিতেছেন। স্বর্ণপদক বিজয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ আনন্ত বিন্দালে, নয়াদিল্লির ঋষিত গার্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের স্বারিদ যোশী। 87টি দেশের 381 জন ছাত্রছাত্রীর মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। কেন্দ্রীয় পারমাণবিক শক্তি সংক্রান্ত সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। আগরতলা পুর নিগমের 11 নম্বর ওয়ার্ড এলাকার অভয়নগর বাজারের নির্মীয়মান লেক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। গতকাল পরিদর্শনকালে মেয়র নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য মানুষের উন্নয়ন ও নাগরিকদের মধ্যে আধুনিক পরিকাঠামো, নাগরিকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখেই অভয়নগর বাজার লেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে অভয়নগর বাজার লেকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আসন্ন রথযাত্রা উপলক্ষে আগরতলা জগন্নাথজিউ মন্দিরে গতকাল স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ঔষধ বিতরণ ও রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আয়োজকরা জানান, ধর্মীয় উৎসবের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ ও TSR-এর যৌথ অভিযানে গতকাল মনু থানার লম্বাবিল এলাকায় 2 যুবককে তল্লাশি করে প্রচুর নেশাদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যুবকদের কাছে 10,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধার হওয়া নেশাদ্রব্যের বাজার মূল্য 10 লক্ষ টাকা। এই ঘটনায় মনু থানায় NDPS আইনে মামলা নেওয়া হয়েছে। ওমানের উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির উপর হামলার পর পশ্চিম এশিয়া অঞ্চলে অবিলম্বে উত্তেজনা হ্রাসের জন্য নয়াদিল্লি গতকাল আহ্বান জানিয়েছে পুনরায়। এই হামলার নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং 1 জন ভারতীয় নাগরিক নিখোঁজ বলে জানা গেছে। এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ক্রমাগত হামলার ঘটনায় ভারত উদ্বেগও প্রকাশ করেছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 8.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা শালদগ্নি ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড বেড়াইমানী উল মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লিক তালো কিফিলে ফাইকা অ হাকতর কাইথাম বেড়াইমানী পুইলা বেড়াইম মন্ত্রীবক্রক ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তো নি কবক মুম্বাই ইন্ডোনেশিয়া বেড়াইখা বেড়াইফ্রু বাবাইনী হালগ্নতেই ব রাগ্রনানি বাকি হাকতর কাইনী বিশৃঙ্গ শুক্রবৈ ককলাম সালাইজাখা উলনৈ বেড়াইম মন্ত্রীবক্রক মুচাং মোদী অস্ট্রেলিয়ানি মেলবোর্ন থাঙ্কা আর ভারত অস্ট্রেলিয়ানি বিশৃঙ্গ উলথাম কুচুক বেড়াইমনি কক খালাইমুঙ্গ অস্ট্রেলিয়ানি মন্ত্রীবক্রক এন্থনি আলবানিস বাই কক সালাইকা পাই থাক বেড়াইম মন্ত্রীবক্রক নিউজিল্যান্ডি মন্ত্রীবক্রক ক্রিস্টোফার লুকসননি কবক মুম্বাই অকল্যান্ড বেড়াইখা বিশেক ব্রিচি উল তাবুক নপুইলা ভারতনি খড়কশা মন্ত্রীবক্রক নিউজিল্যান্ড বেড়াইমাও থাঙ্কা কাতারনি বক্রক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি থৈমাবাই ভারত তিনি সালচানি বসংখা খাম্মা পালাইনা সাকলাইখা মিয়া হর থৈজানায় কাতারনি অজানি বখাক বরম ফুনুকানো নাহারৈ ভারতনি অকক চংমুং আবনরগৈ হাকতর গনাঙ্গৈ জে থায় হাপাংনি নগ্রগ তিসাজাক টংমা বসংবানা আবকিজা কারিজাক টংগানো অখা খাম্মা ফুনুকমা সালো হাপাংনি মূংসা টংথকজাকনাই পান্দা অংলাক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কাতারনি বক্রক থৈজামাবাই খা খাম্মা ফুনুকা বৈহা নাইখুংনি বখাক তৈসাজাক সংসদ বেড়ামনি মন্ত্রী কিরণ রিজিজু ভারত হাপাংনি বখাক্তৈ খা খাম্মা ফুনুকনাও কাতারও থাঙ্গানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুর গোমতী হাঙ্করনি চুকু চিথাম রাজাক নৈ চিব্রৈ রাজহাই রাংনি হামক্রাই গনাং সামুংবতাং কাই চিন চেঙ্গেরিমানো তে কুনালা কায়ানো আপনি বাকি উদয়পুর নাইকল সংনি তিয়ার মানে সামুং চলিবই দংখা উদয়পুরনি রাজর্ষী কলাক্ষেত্রও যুগাজিজাক মেল তিনি সাখাম রং থংমুং অল কামি হামক্রাইতেই তাং নাইখুং নখবই যতই কাই চি তাংবতাং চেঙ্গৈ রানানি তে কুনালা কাইনানি কক টঙ্গো মেল হাস্তেনি রাংমন্ত্রী প্রণজিৎ সিনহারাই শিকলাতেই থংমন্ত্রী টিঙ্কু রায় তৈ এমএলএ অভিষেক দেবরায় আকর্ষণ মানজাগানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া থুয়াম বাজিগনাং ডক্টর শ্যামা

0: প্রসাদ মুখার্জি আগরতলা সিভিল শাখাম নগ্ন চেঙ্গে রেখা আগরতলা আউলি তাই আবুনি গানাগিনী আমচাইনি লুকুরকনি থানী শাখামনি সেপ সাপ তুনে রেথানী অ শাখাম নক সামুং কাহাম তাঙ্গান হনে ব খা খালাইমানী কক শাখা মহারানী তুলসীবতী ব্রীরকনি রংনকনি নকলাব সংসার জাক মেল কাইসাও ব শাখা অ শাখাম নগ্ন সানজাফ্রু ওপিডি সেপ সাপ তঙ্গানো পাইলট প্রজেক্ট হিনে অ শাখাম নগ্ন চেঙ্গে রেজাখা অ মডেল কাহামকে চাসারী মানকে কুবুনি কাই চিচুকু আউলি মথাও অমতই চেতন নাহার জাগানো পান্ডাও কুবনি বিশিঙ্গ মানজাখা এমএলএ দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকর্ষণ আগরতলা পুর নাইখ্রাইনি ওয়ার্ড কাইচিসান নম্বর আমচাইনি অভয়নগর হাতিব তাংজাগৈ তংনাই লেক তাংবতাংনি সামুং বেড়াই নাইখা আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার বসাকা হাস্তে হাপাংনি নাহার মুং কতর ওংখা লুকুরকনি হামক্রাইতে কতাল কুক বেখরেপ সামনানি আবুনি বাকি রাং খক ব্রী রাজাক সবাই জাগানো বতেই বসাকা বুসকাং শালকিসানি বিশিঙ্গন অভয়নগর হাতিনি লেক তাংবতাংন চেঙ্গেই রুয়ানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মেয়রনি লগেব তংখা আমচাইনি কর্পোরেটর তে মেয়র ইন কাউন্সিল হিরালাল দেবনাথ তে কুবনি অফিসার রক কেন্দ্রনি শিকলাতে থাইখুং মেরা ইউব ভারতনি সেববাই হাকুতর গনাঙ্গই নেশা মুক্ত ইউব ফর বিকশিত ভারত সামুং বুতাংনি তে কাইসা বাতাইলাইমুং চেঙ্গই রেখা ও বাতাইলাইমুং বিশি চিবানী সিমি নই চিবা উমরনি শিকলা শিকলি রকনি বাকি ফিয়কজাক নঙ্গানো বাতাইলাইমুং মানজাক নাও হিন্দি ইংরেজি এবার জেসা আমচাইনি ককবাই কৃঙ্গই মানানো বাতাইলাইমুং কাইথাম বেরেমো অঙ্গানো কেন্দ্রনি ককচং লাইনক শাখা মাই ভারত পোর্টালও তিনি নিশিমি রেজিস্ট্রেশন চেঙ্গজাগানো কলম্বিয়ানি বুকারামাঙ্গাও সংসারজাক ফিল বাচিদক হায়ুং বেরেমনি ফিজিক্স অলিম্পিয়াড নই সাই নই চিদক পান্ডানি পাইথাগো ভারতনি খড়ক বা শ্রেংনাইরক রাংসাকনি সকাত মানখা বরকঙ্খা পুনেনি কনিষ্ঠ জৈন ইন্দোরনি রিদ্দেশ অনন্ত ভ্যান্ডালে দিল্লি কতালনি ঋষিত গার্গ মুম্বাইনি শ্রেষ্ঠ সুরাইয়া তে আহমেদাবাদনি শরীর যোশী ক্যান্টনি পারমাণবিক ফান বাবাইনি তাঁকরা ডক্টর অজিত কুমার মহন্তি সকাত মান্নাইরক খা কাহাম ইয়াফারকা পুলিশ তাই টি এস হারনি কথা যাক রুতুক মুম্বাই মিয়া মনু থানানি লম্বাবিল আমচায় খড়ক নই শিকলানি থানি কবাংমা ফেকজাকনাই মানি মানখা পুলিশ সদর নাইকং শাখা শিকলা রকনি থানি চি সাইয়া বা টেবলেট রুতুগুই মানখা মানমারি ও ফেকজাকনাই মানিনি হাতিও রাংমারি অংখা খকচি রাশাই রাং ও পাটিমুঙ্গ মনু থানও এন ডি পি এস কেরঙ্গ মামলা নাহার জাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি সেকেন্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলামুঙ্গ মিয়া নিসিমি আগরতলাব চেংজাখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক চেংজাকমানি থংমাও বিবেকানন্দ ক্লাব কপ্লাই অংখা বিবেকানন্দ কাইথাম কাইসা গোলনি ফেয়ার বাই বীরেন্দ্র ক্লাবনু মেচেনখা অ থংমুঙ্গ চেঙ্গি রেখা অ থংমুং চেঙ্গি রেখা এমপি রাজীব ভট্টাচার্য বেবাগৈ বদল কাইচুকুনতী সিঙ্গেল লীগ নগৈন চ্যাম্পিয়নশিপ ককচং জাগানো তাবুক নবরতিবরনি ককতুমা মুসকাং দাম নৈচি ব্রীয় হাস্তেনি কাইবা হাঙ্কর ফেরাঙ্ক গৈ গবাং ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাক মংরেখা নবরতিবার নাইখং তিনি সালনি সাকানি তুংমারি থামচি নৈ ডিগ্রি তে খামানি তুংমারি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানু তিনি আইচুগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামুই সতী থামচি জরা ওয়াতৈ ওয়াখা চার দশমিক ব্রী ডিগ্রি মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জোড়াতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দাম স্নিতাময় সতী বৃচি বাও
1: পর্যক্রমে এতক্ষণ শুনছিলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককব্রক সংবাদ। আকাশবাণী কৈলাসহর, রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী জয়তী চক্রবর্তী।

0: go.
1: আধুনিক গান শুনছেন রাহুল দেববর্মনের কণ্ঠে।

0: ग्यारह बजकर दस मिनट पर ऑन दिस डे कार्यक्रम आप सुनेंगे अंग्रेजी में।
1: এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ অনলাইনে।

আকাশবাণী কুইলা শহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে বাংলা গানের সরাসরি অনুরোধের আসর, সুরের ভেলা।

0: নমস্কার। হ্যালো হ্যালো
1: স্যার, নমস্কার, আমি আগরতলা থেকে সুমন মোড়ে বলছি।
0: আচ্ছা, হ্যাঁ বলুন আপনি।
1: ভালো আছেন স্যার?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ স্যার, আমিও ভালো আছি। বৃষ্টি হচ্ছে।
0: আচ্ছা
1: আচ্ছা,
0: হ্যাঁ
1: তো স্যার আমি আজকে একটি গান শুনতে চাই, ছবির নাম হলো অচেনা অতিথি, ঠিক আছে?
0: আচ্ছা,
1: আর গানটা হলো এরকম, খুশির রঙে অনেক যে হাসি থাকে না,
0: খুশির রঙে,
1: খুশির রঙে যে অনেক হাসি থাকে না,
0: আচ্ছা দেখছি আমি,
1: অচেনা অতিথি থেকে।
0: খুশির রঙে,
1: আর এই মুহূর্তে যারা শুনছেন আমার সঙ্গে, প্রেমজিৎ চক্রবর্তী, অলোক কুমার ভট্টাচার্য, বিশ্বজিৎ পাল, এরপর শুনছেন বুলটি শুনছেন, এবং যারা এই মুহূর্তে কুলেশ্বর সুরের বেলা শুনছেন, তাদের সবাইকে নিয়ে শুনতে চাও এবং আপনিও শুনবেন আশা করি।
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে আমি পাঠাচ্ছি আপনাকে।
1: গানটা পেয়েছেন?
0: হ্যাঁ হ্যাঁ,
1: ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগলো
0: ঠিক
1: আজকে
0: আছে।
1: প্রথম লাইনটা পেলাম।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্যে।

0: हेलो नमस्कार सर, आमी राजेंद्र चाकमा से छात्र छी।
1: হ্যাঁ বলুন।
0: এটা গানটা নিয়ে যাচ্ছি না আমার আজকে যা।
1: হ্যাঁ কোনটা? কোনটা?
0: আজ তুমি কি আই গান।
1: কোনটা কোনটা গানটা আবার বলুন, আমি বুঝিনি।
0: আমি আছি তুমি কি যা এই গান।
1: আমি আছি তুমি আছো।
0: আমি আছি তুমি কি যা।
1: আমি আছি তুমি।
0: ছবির নাম হচ্ছে আজকে যা। ছবির নাম নামে গান গানি।
1: ছবির নাম কি? ছবির নাম কি?
0: আজকে যা।
1: আজ ছবির নামটা বলুন আপনি। ছবির নামটা বলুন এবং গানের প্রথম লাইনটা বলুন।
0: ছবির নাম হচ্ছে আশিক প্রিয়া।
1: আশিক প্রিয়া।
0: আমি আছি তুমি প্রিয়া।
1: আচ্ছা
0: যারে নিয়ে শুনবাই গান গানে প্রথম আপনি শুনবেন ডোনরকে শুনবেন রবীন্দ্রনাথ দাদা ইসরা দাস আর কুমলাটিকে শুনবেন অমিল কাবুর কলাকে শুনবেন রবীন্দ্রনাথ হাজুক দেবনা দাদা আর বরঞ্চ দর্দর কমল বসুকে শুনবেন নিরঞ্জন দাদু সকল সুরাদের নিয়ে সবাই।
1: আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
0: শুনি গানটি।
1: হ্যাঁ আপনি শুনতে থাকুন, আমি পাঠাচ্ছি।
0: দাদি নমস্কার।
1: নমস্কার।
2: যত দূরেই থাকে।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, বলুন।
0: নমস্কার দাদা।
1: হ্যাঁ
0: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিডনি এলাকা থেকে।
1: আচ্ছা,
0: আর আমি আজকে গান শুনতে চাই।
1: হ্যাঁ,
0: আমাকে শুনিয়ে দিন গানটি। আজকে বাংলা ছবি থেকে, ছবির নাম হচ্ছে গুরু।
1: গুরু,
0: গুরু সম্ভবত গানটি বিনোদ রাঠুর গিয়েছেন।
1: হ্যাঁ,
0: ভাদ্র ফাল্গুন চৈত্র আষাঢ় শ্রাবণ,
1: ভাদ্র ফাল্গুন
0: চৈত্র আষাঢ় শ্রাবণ, বারো মাসের তেরো পার্বণ, আমরা বাঙালি, আমরা বাঙালি, এরকম রয়েছে কেন। বিনোদ রাঠুর গিয়েছেন গানটি।
1: ভাদ্র আশ্বিন,
0: ভাদ্র ফাল্গুন চৈত্র আষাঢ় শ্রাবণ,
1: ভাদ্র
0: ফাল্গুন চৈত্র আষাঢ় শ্রাবণ। জানিনা যিনি ছিলেন উনার মধ্যে সমস্যা ঠিকঠাক বুঝতে পারেনি। আসলে দেখুন, গতকালকে অনুষ্ঠান

0: শুনেছিলাম
1: হুম
0: এখানে প্রত্যেক কলে কলে উনার একটা বিশ্বাস হয়ে গিয়েছিল, হয়তো বা আমার আমরা কথা বলি তিনি শুনেন না, আর আমরা রেডিও বা এফ এর মধ্যে খ্রিস্টান আমাদের কথাটা ঠিকঠাক ভাবে মানে পৌঁছে ছিল, কিন্তু
1: আচ্ছা
0: আমাদের কথা ঠিকঠাক ভাবে তিনি শুনতে পারেননি, বা এরকম হয়েছিল আর কি।
1: আচ্ছা, যাই হোক, এটা তো আমি বলতে পারবো না, এটা তো আমি বলতে পারবো না, আমি তো জানি না আসলে কি ঘটেছিল, তো কি
0: না
1: বলবো
0: আপনি
1: বলুন।
0: জানেন না,
1: আচ্ছা
0: তবে
1: ঠিক আছে,
0: একটি দুটি কলে হলে মানে আমরা বুঝতাম যে হয়তো সেটা অন্যরকম, কিন্তু প্রত্যেকটা কলে এরকম হয়েছিল।
1: আচ্ছা
0: এখানে কিন্তু কোনো সমস্যা নাকি সেটা মানে কিছু বুঝতে পারছি না, কিন্তু
1: আচ্ছা
0: অনুষ্ঠানটা মানে ঠিকঠাক ভাবে কালকে হয়নি,
1: হ্যাঁ
0: পরিষ্কার কথা এটা
1: আচ্ছা
0: বিঘ্নে ঘটেছিল।
1: আচ্ছা
0: আচ্ছা, আর একজন শ্রোতা বন্ধু, তিনি পুরনো শ্রোতা, আকাশবাণীতে ফোন করেন, গান শুনেন, তিনি কালকে মানে এমন এক শ্রোতার নাম হচ্ছে অখিল দেব, তিনি তো অনেক পুরনো শ্রোতা বা একজন সিনিয়র শ্রোতা, কিন্তু তিনি কালকে ফোন করছেন লাস্টে হলো অনুষ্ঠানে ফোন করে তিনি দাবি করছেন যে গান শোনার জন্য যে তিনি পল্লী গীতি শুনবেন। আসলে সেটা তো হয় না, কারণ পুরনো শ্রোতারা যদি এইভাবে বিড়ম্বনা করে অনুষ্ঠানটা, এটা অনুষ্ঠানের মান্যতা মানে নষ্ট হয়ে যায়।
1: যাই হোক, আমি একটা কথা বলি, হয়তো তিনি অনুষ্ঠান শোনেননি, না শুনেই না জেনেই তিনি ফোন করেছেন, এরকম ভুল হতেই পারে। তবে আমরা আশা করব যারা
0: এরকম
1: এখানে ফোন করেন, দয়া করে অনুষ্ঠান শুনবেন, যে অনুষ্ঠান আপনি শুনছেন সেই অনুষ্ঠান আপনি শুরু থেকে শুনবেন, অনুষ্ঠান হচ্ছে কি হচ্ছে না, কি হচ্ছে আজকে, এটা হিন্দি গানের না বাংলা গানের কোন গানের অনুষ্ঠান, এটা জেনে ফোন করবেন, না হলে শুধু শুধু সময়টা নষ্ট হয়ে যায়, অন্য আরেকজন শ্রোতা বন্ধু যিনি হিন্দি গান হয়তো বা শুনতে চান তার সময়টা থেকে বঞ্চিত হন। তো আমি সকল শ্রোতা বন্ধুদেরকে বলবো, আপনি সহ যারাই শুনছেন আমাদের আকাশবাণী থেকে, যে ওই অনুষ্ঠানে আমি ফোন করে ফোন করতে পারি বলে এটাই শুনবো, বাকিগুলো শুনবো না, এটা তো হয় না। তার জন্য বলবো আকাশবাণী থেকে ছাত্র শিক্ষক শ্রমিক মেহনতি মজদুর থেকে শুরু করে সকল ধরনের সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য অনুষ্ঠান করার চেষ্টা আমরা করে থাকি, দয়া করে শুনবেন। আকাশবাণী কৈলা শহরের অনুষ্ঠান অতি যত্নের সহকারে করা হয়, প্রত্যেকটা আকাশবাণী স্টেশনের অনুষ্ঠানই যত্ন সহকারে করা হয়, আমি আমারটা বলছি যেহেতু আমি আকাশবাণীর প্রতিনিধিত্ব করছি কৈলা শহরে, তার জন্যে অনুষ্ঠান শুনবেন, শুনে আপনারা ফোন করবেন, এটা যিনি হন না কেন, এটা প্রত্যেকের উদ্দেশ্যে আমার বলা। এবং আরেকটা কথা আমি সঙ্গে বলি, আপনারা গানের প্রথম লাইন বলবেন, অনেকে গানের মধ্য থেকে বলেন যার জন্য আমাদের কালো ঘাম ছুটে যায় এগুলো খুঁজতে খুঁজতে গিয়ে, এটা গীতবাহার হোক, সুরের ভেলা হোক, হ্যালো অনুরোধ হোক, হ্যাঁ আপনারা গানের প্রথম লাইনটা জেনে বুঝে করবেন, অনেকে এরকম আমরা দেখেছি বারবার এটা হচ্ছে মধ্যের লাইন বলে দেন, এটা খুঁজেই পাওয়া যায় না, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায়। তো দয়া করে গানটা আপনারা আগে শুনে থাকলে পরে প্রথম লাইনটা লিখে রাখুন, মনে না থাকলে প্রথম লাইনটা বলবেন, যেটা শিরোনাম থাকে গানে সেটা বলবেন, প্রথম লাইনটা যেটা, না হলে আমাদের প্রচণ্ড অসুবিধে হয় এগুলো খুঁজতে গিয়ে। তো যাই হোক, অনুষ্ঠান শুনবেন, অনুষ্ঠান শুনে আপনারা ফোন করবেন যারা ফোন করতে চান, আর বেশি কথা বলতে চাই না, গান পাঠাচ্ছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে,
1: ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।

0: Şu aknayon. Namaskar.
1: Namaskar dada.
0: Namaskar bolun.
1: শুনতে পাচ্ছেন আমার কথা?
0: শুনতে পাচ্ছি আমি, বলুন আপনি, আপনি কি শুনছেন আমাকে?
1: আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: আচ্ছা,
1: আমি শুনতে চাই হৈমন্ত শুক্লার কণ্ঠে, ডাকে পাখি হলো আঁকি, সোনালি আকাশ,
0: আচ্ছা,
1: বহে ভোরেরও বাতাস,
0: ডাকে পাখি
1: হলো আঁকি।
0: আচ্ছা, আমি দেখছি হৈমন্ত শুক্লার কণ্ঠে শোনানো যায় কিনা আপনাকে। আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন এই ফাঁকে।
1: গানটা তো হবে,
0: আমি খুঁজছি।
1: আপনাদের অনুষ্ঠান তো সবসময় শুনি, কারণ আমরা কাজ করি, কাজের ফাঁকে ফোন না করতে পারলে অনুষ্ঠানটা কিন্তু শুনি।
0: বাহ, খুব জেনে ভালো লাগলো।
1: আমরা পশ্চিমবঙ্গতে শুনছি মানে বুঝতে পারছেন আপনাদের অনুষ্ঠানকে কত ভালোবাসি।
0: হ্যাঁ সেটাই,
1: ওখানে যারা রয়েছে বন্ধুরা আমাদেরকে আপন করে নিয়েছে। আমরা গান শুনি না, ফোন পেলেও আমাদের নামগুলো বলে মানে গানের অনুরোধ পাঠায় আর কি, আরো ভালো লাগে।
0: আচ্ছা,
1: আর আপনাদের অনুষ্ঠান প্রায় সবই শুনি।
0: আচ্ছা আচ্ছা,
1: কিন্তু ফোন করার সময় হতে না, কাজের চাপ মানে বুঝতে পারছেন
0: না। সেটাই আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার কথা সারবস্তু হচ্ছে গিয়ে, প্রত্যেকটা অনুষ্ঠান তো প্রত্যেকের পক্ষে শোনা সম্ভব নয়, সকাল থেকে সেই রাত অবধি বসে। তো কাজের ফাঁকে যে অনুষ্ঠান যার ভালো লাগে, প্রত্যেকটা অনুষ্ঠান সকলেরই ভালো লাগতে হবে তার কোনো মানে নেই, এরকম মাতার দিব্যি কেউ কাউকে দেয়নি, ঠিক আছে? তো মানে যে অনুষ্ঠানটা যার ভালো লাগে সেটা সেটা শুনবে সে, এবং শুনে যদি ফোনের অনুষ্ঠান হয় সে ফোন করবে, না হলে এই বিড়ম্বনাগুলো তৈরি হয় আর কি, এই অভিযোগ অনুযোগ এগুলো ভালো লাগে না শুনতে, ঠিক আছে? শুধু শুধু এই মন কালাকালি ব্যাপারটা এটা একদম নেওয়া যায় না, তার জন্য আমি সকলের উদ্দেশ্যে বলেছি, নির্দিষ্ট কারোর উদ্দেশ্যে নয়। আপনারা পশ্চিমবঙ্গ থেকে শুনছেন ত্রিপুরা রাজ্যের কৈলাসহরের অনুষ্ঠান, এটা আমাদের জন্য খুবই উৎসাহজনক, এভাবে শুনতে থাকুন, কাজ করুন, আমরা যতটা পারি আপনাদেরকে এরকম।
1: দাদা, গান কি কোনো বন্ধুদের শোনাতে পারি?
0: শুনুক না, সবাই তো শুনছে, আপনি যদি নির্দিষ্ট কাউকে ডেডিকেট করতে চান সেটাও করতে পারেন, অসুবিধা নেই তো।
1: আমি দাদা গান ডেডিকেট করতে চাই, আমার পশ্চিমবঙ্গ বন্ধু আছে লালন ঘরামি, বিশ্বনাথ গায়েন, আর ওদিকে আছে আপনার ত্রিপুরার সঙ্গীতা দেবনাথ, আশুতোষ দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী, বুলটি দাস, দেবজিৎ দাস, আর আমাদের পিন্টু সিনহা ভাই খুব ভালো কথাবার্তা বলে, বিশ্বজিৎ পাল, আর দাদা অনুপ কুমার ভট্টাচার্য। এই সঙ্গে দাদা আপনিও গানটা শুনবেন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: ভালো থাকুন দাদা, নমস্কার।
0: নমস্কার, আপনি ভালো থাকুন।

0: হ্যালো,
1: নমস্কার নরেন দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দাদা। আর গানের কথাটা বলে ফেলি, আজকে রবি ঠাকুরের বিখ্যাত একখানা গান শুনবো। রবি ঠাকুরই সুর দিয়েছেন, রবি ঠাকুর রূপ দিয়েছেন। গানটা হচ্ছে, আমি পথ ভুলা এক পথিক এসেছি।
0: আচ্ছা,
1: আর এই গানটা অনেক শিল্পী গেয়েছেন, তো আপনি যদি আমাকে ডক্টর নাম হচ্ছে, গানটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, ডক্টর আচ্ছা যে কোনো শিল্পীর কণ্ঠে শুনিয়ে দিন।
0: আপনি যে শিল্পীর নাম বলতে চাইছেন, তিনি কি কোনো মানে বিশিষ্ট কোনো শিল্পী?
1: বিশিষ্ট শিল্পী ডাক্তার, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, অনেক পুরনো শিল্পী উনি, ডাক্তার
0: পুনর
1: শ্রীকুমার
0: চট্টোপাধ্যায়ের কণ্ঠে এটা পাবো কিনা আমি ঠিক জানি না, তবে আমি দেখছি, আমি শ্রীকুমার চট্টোপাধ্যায়।
1: আর সুরের বেলা খুব ভালো লাগে, ব্যাপার হচ্ছে আকাশবাণী লিপিবদ্ধ যত গান রয়েছে, আমাদের আকাশবাণী কৈলাসহরে সব গানই পাওয়া যায়। আমার সাথে তো আজ অব্দি এমন হয়নি যে আপনি আরেকটা গান বলুন, এরকম আমার সাথে কিন্তু হয়নি।
0: না, আপনার সাথে হয়নি, অন্য কারোর সাথে সব গান পাওয়া যাবে তার কোনো মানে নেই, নাও পাওয়া যেতে পারে।
1: ভারতবর্ষে অনেক পুরনো রেডিও স্টেশন রয়েছে, অনেক পুরনো পুরনো, সেখানে কিন্তু আমাদের আকাশবাণী কৈলাসহরে যে সংগ্রহালয় এরকম পরিপূর্ণ না, ভারতের বিভিন্ন জায়গায় আমাদের আকাশবাণী কৈলাসহরের অনেক শ্রোতা কিন্তু বাইরে ফোন করেন, উনাদের তো জানা রয়েছে। ওখানে কিন্তু সিলেক্টেড কিছু গান হয়, আমরাও মোটামুটি ডায়েরিতে লিখে রেখেছি অমুক স্টেশনে এই এই গান পাওয়া যায়, এই এই গান পাওয়া যায়, এর বাইরে অনুরোধ করলে পাওয়াই যায় না। কিন্তু আমাদের আকাশবাণী কৈলাসহরটা একটু অন্যরকম, সব গান পাওয়া যায়, এটাই ভালো লাগে। আর এই গানটা পশ্চিমবঙ্গের বাদল ভাই, লালন ভাই, বিশ্বনাথ গাই আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবে, আর আপনিও শুনবেন।
0: আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি, শুনুন।

0: নমস্কার দাদাভাই।
1: নমস্কার, বলুন।
0: আমি সঙ্গীতা দেবনাথ চণ্ডীপুর থেকে বলছি।
1: হ্যাঁ হ্যাঁ।
0: তো দাদাভাই, আজকে আমি আগুন ছবির গান শুনবো। বলো বলো তুমি বলো, ভালোবাসা কাকে বলো?
1: বলো বলো তুমি বলো। আচ্ছা,
0: আর আমার সঙ্গে শুনবে পশ্চিমবঙ্গ থেকে বাদল ভাই, লালন ভাই, বিশ্বনাথ গাইন ভাই আর রাজেন্দ্র ভাই, আর আসাম থেকে শুনবেন জহরদাদা প্রেমজিৎটা।
1: বলো বলো তুমি বলো নাকি?
0: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, দেখছি আমি এটা পাওয়া যায় কিনা। আগুন ছবি থেকে? আচ্ছা
0: ছবির নাম আগুন।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমি পাঠাচ্ছি আপনার জন্যে এই ছবি থেকে।
0: ঠিক আছে, সবাই ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার পাঠক।
0: আচ্ছা,
1: হ্যাঁ, সবাই ভালো আছেন? আর আজকে গানটা শুনতে চাই, কারো কেউ নয় গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশয়। এই গানটা শুনতে চাইছি যাদের নিয়ে, বিশেষ করে আমার পশ্চিমবাংলা, আমাদের লালন ঘোরানি ভাই, তারপর বাদলরা, বাদল খটিয়াল, তারপর বিশ্বজিৎ পাল, সুমন মোহরি, তারপর প্রেমজিৎ বাবু, মিঠুন চক্রবর্তী, তারপর নাসির ভাই, আর দেবজিৎ দাস, তারপর সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, অমলিকা ভট্টাচার্য, তারপর আমার সহধর্মিনী সুতবা ভট্টাচার্য। যাই হোক, সবাইকে শুনবো গান, আর ভালো থাকুন। খুব গরম পড়ছে আমাদের এখানে, আর একেবারে নাস্তা নামুদ হয়ে গেছি। যাই হোক, ফোনটা তো পেয়ে গেছি, তো সেই জন্য অবশ্যই ভালো লাগছে। অদ্ভুত ভালো লাগা একটা কাজ করে যখন ফোন আমরা পাই, তাই না? যাই হোক, ভালো থাকুন।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জহরলাল বর্মন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: ভালো আছেন আশা করি আপনি?
0: হ্যাঁ, চলছে কোনো মতে। আপনার কি অবস্থা বলুন?
1: হ্যালো,
0: বলছি আমার তো কেটে যাচ্ছে দিন, আপনার কি অবস্থা বলুন?
1: না, ভালোই আছি স্যার।
0: আচ্ছা,
1: ভালোই আছি। আর আপনাদের আকাশবাণী কৈলাসহরের সাথে জড়িয়ে রয়েছি, কারণ প্রতিদিনই শুনি আপনাদের অনুষ্ঠান, আর এত সুন্দর অনুষ্ঠান কি বলবো। আর আমি তো ভাবছি যে আর ভারতবর্ষের কোথাও এই বাংলা চ্যানেলের মধ্যে এই আকাশবাণী কৈলাসহরের মতো আর কোনো অনুষ্ঠান সেভাবে করা হচ্ছে না কোনো আকাশবাণীতে, কারণ আপনাদের এই সুরের ভেলাতে আমরা রকমারি গান শুনতে পাচ্ছি, বা রকমারি গানের সুরে আমাদের মনকে কিন্তু অনেক ভালো রাখছি। আমাদের শিলচরে রয়েছে বাংলা অনুষ্ঠান, কিন্তু তেমন অনুষ্ঠান আমরা পাচ্ছি না আমাদের আকাশবাণী শিলচর থেকে, কিন্তু যা পেয়েছি আপনাদের কৈলাসহর থেকে আমি অনেক কি বলবো যে গর্বিত আপনাদের কৈলাসহরকে পেয়ে।
0: জেনে আমাদের ভালো লাগলো। আসলে আমরা তো অন্য অন্য স্টেশন সম্পর্কে তো বলার এখতিয়ার আমাদের নেই, আমরা বলতে চাইও না, আমরা শুধু আমাদের কথাটাই বলতে পারি, আমাদের ভালো লাগা মন্দ লাগা এটাই আর কি।
1: সেটাই। আর আপনার উপস্থাপনায় তো কি

0: খুবই দারুণ আমাদের সকলের কাছে এই অনুষ্ঠান, আর ভালো লাগে অবশ্য প্রত্যেকে উপস্থাপনা ভালো লাগে, কিন্তু আপনার আপনার উপস্থাপনা অনেকটাই ভালো সেটাই বলবো। কারণ আপনি যখন অনুষ্ঠানে আসেন তখন আমরা চাই যে একটুখানি আপনার সাথে কথা বলবো, কারণ আপনার সাথে দু চার কথা বললে আমাদের মন একেবারে ভালো হয়ে যায়, যা সারাদিনের জন্য আমরা ভালো থাকতে পারি।
1: যাই হোক, এটা আপনার অনুভূতি জেনে আমার ভালো লাগলো। যে যার মতো করে অনুষ্ঠান করেন, আমি আমার মতো করে করি, কারো ভালো লাগে কারো নাও লাগতে পারে, সেটা
0: স্যার গতদিন হয়েছিল আপনার হ্যালো অনুরোধ, কিন্তু কেমন অনুষ্ঠানটা ভালো লাগেনি আমাদের সবারই কাছে, কিন্তু ভালো লাগেনি গতকালকের অনুষ্ঠানটা, কারণ আপনার উপস্থাপনা এত দারুণ কি বলবো, সেটা আমাদের মনে মানে দাগ কেটে রয়েছে সবারই মনে।
1: আচ্ছা, যাই হোক, এটা আমাকে আগামী দিনে কাজ করার ক্ষেত্রে একটা উৎসাহ যোগাবে নিশ্চয়ই, আরও ভালো কাজ করার আমি ব্যক্তিগত চেষ্টা করে যাব। বাকিরাও নিশ্চয়ই করবেন, সবাই যার যার মতো করে করেন আর কি, তো ব্যক্তি ভেদে রুচিরও ভিন্নতা থাকে, সেই ক্ষেত্রে আপনার হয়তো আমারটা ভালো লাগছে, অন্যের অন্যেরটা ভালো লাগছে, এরকম হতে পারে আর কি। যাই হোক, সেই ব্যাপারগুলোতে আর নাই গেলাম,
0: মহান গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই গানটি, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন আমাদের সবারই মহান শিল্পী মান্না দে। গানের কথাটি হচ্ছে, গুলমোহরের ফুল ঝরে যায় বনে বনে শাখায় শাখায়।
1: আচ্ছা,
0: সেই গানটি,
1: গুলমোহরের
0: ফুল ঝরে যায় বনে বনে শাখায় শাখায়।
1: দেখছি আমি, গোলমোহরের ফুল ঝরে যায়।

0: মোহাম্মদ রফি গেয়েছেন না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা
1: মোহাম্মদ
0: আচ্ছা,
1: রফি।
0: হ্যাঁ আমি পেয়েছি, এটা পাঠাচ্ছি আপনার জন্য আমি
1: ঠিক আছে
0: পাঠাচ্ছি।
1: স্যার, ভালো থাকুন আপনি সবাই,
0: হ্যাঁ হ্যাঁ
1: এই
0: ঠিক আছে, আপনি ভালো
1: শুভকামনা।
0: থাকবেন। ঠিক আছে, নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার নবেন দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি সেবুম জেলা চেরাগের থেকে বলছি, কৃষ্ণা রায়।
0: আচ্ছা, ভালো আছেন আপনি?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো?
0: হ্যাঁ হ্যাঁ ভালো। বলুন আপনি কি শোনাবো আজকে আপনাকে?
1: আজকে গান শুনবো, মেঘের কুলে রোদ এসেছে বাদল গেছে ছুটি।
0: বাহ, আচ্ছা আচ্ছা, মেঘের কুলে রোদ এসেছে। তো আপনাদের এখানে কি অবস্থা? আপনাদের ওইখানে মেঘ না রোদ কোনটা?
1: আজকে তো রোদ
0: রোদ উঠেছে আজ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই।
1: আজকে দিনটা মোটামুটি ভালোই আছে, কয়েকদিন তো বেশ বৃষ্টি, একদম লাগাতার বৃষ্টি হয়েছিল।
0: হ্যাঁ, তো দোনচলে এইভাবে বৃষ্টি, বন্যা পরিস্থিতি সমস্ত কিছু। আচ্ছা আচ্ছা,
1: আজকে দিন ভালোই আছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: নেটওয়ার্কে সব বন্ধুদেরকে সঙ্গে নিয়ে গান শুনবো।
0: আচ্ছা ঠিক আছে, সব বন্ধুদের জন্য, আপনার জন্য পাঠাচ্ছি আমি।
1: আপনি শুনতে রাখছি, ভালো থাকবেন। নমস্কার।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন, ফোন করবেন, অনুষ্ঠান শুনবেন, আমাদের সঙ্গে থাকবেন এভাবে।
1: হ্যাঁ
0: ঠিক আছে,
1: ধন্যবাদ।
0: হ্যাঁ নমস্কার।

0: নমস্কার দাদাভাই।
1: নমস্কার, বলুন।
0: আমি কুমারঘাট থেকে বুলটিদার।
1: আচ্ছা
0: দাদাভাই, আমি একটি আধুনিক গান শুনবো।
1: হ্যাঁ,
0: সে আমার ছোট বোন।
1: সে আমার ছোট বোন। আচ্ছা,
0: আমার সঙ্গে শুনবেন বাদল দাদাভাই, লালন দাদাভাই, আশুতোষ দাদাভাই, পিন্টু ভাই, দাদাভাই আপনিও শুনবেন।
1: হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।
0: নমস্কার দাদাভাই, ভালো থাকবেন।
1: হ্যাঁ, আপনি ভালো থাকুন। ঠিক আছে।

শ্রোতা বন্ধুরা, কথায় গান সব কিছু মিলিয়ে আজকে আমাদের আসরের সময় ফুরিয়ে গেছে। আগামীকাল আবার এই অনুষ্ঠানে কথায় সুরে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা ফিরে আসব। যারা ফোন করেছেন ধন্যবাদ, যারা করতে পারেননি অনুষ্ঠান শুনেছেন বা চেষ্টা করেছেন, নিশ্চয়ই তাদের সঙ্গে ভবিষ্যতে কখনো কথা হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরে গানে কথায় এরকম আকাশবাণীর সঙ্গে থাকুন। আজকের এই সুরের বেলা অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি প্রসেনজিৎ দেব। আমার সঙ্গে কারিগরি বিভাগ থেকে প্রকৌশল সহযোগিতা করেছেন সুদীপ শর্মা। সবাই ভালো থাকুন, সুরের বেলা আজ এ পর্যন্তই।

들어 되게. একটা বেজে 40 মিনিটে শুনবেন গজল, দুটোতে মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে, লোকগীতি শুনবেন 2:15, 2:30 বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, বিকেল 3টিতে হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যবহিত পরেই রিলে করা হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় শুনবেন কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান ঘর গৃহস্থী, 7টায় ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে, 7:35 কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করা হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে, 7:10 শিক্ষা বিষয়ক অনুষ্ঠান পড়াশোনা রবীন্দ্রসঙ্গীত শুনবেন মালঞ্চ অনুষ্ঠানে, 8:30, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, আধুনিক গান 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 দেশাত্মবোধক গান, 10:20 বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে, 10:30 আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে এবং 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলা শহর। শুনছিলেন সুরের ভেলা লাইভ ফোনের অনুষ্ঠান, 103.2 মেগাহার্জে প্রচারিত অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং একই সঙ্গে নিউজ অন এয়ার অ্যাপ অনলাইনে। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী, 12:30 আধুনিক গান, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 1:05 চিত্রমালা অনুষ্ঠানে হিন্দি ছবির গান শুনবেন, 1:30 বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর কলকাতা।

0: আকাশবাণী কৈলা শহর, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী।
1: বাংলার এক অনন্য সাধারণ সৃষ্টি হল রবীন্দ্রসঙ্গীত। যুগে যুগে এই সঙ্গীতের ধারা দেশে বিদেশে সর্বত্রই এক ভিন্ন বৈচিত্র্য লাভ করেছে। রবীন্দ্রনাথের সৃষ্টির সেই গভীর থেকে তুলে এনেছি গোটা কয়েক গান। যুববন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আমরা আজ আসরে শুনব রবীন্দ্রসঙ্গীত। গেয়েছে বর্ণাশ্রিতা দেব ও ওকে তবলায় সহযোগিতা করেছে বিমল সিংহ।

তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়, কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই কো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি।

শুভক্ষণ। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে? বলে দে আমায় কি করিব সাজ, কি ছাঁদে কবরী বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস? মাগো, কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস? আমি দাঁড়াব যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে? ওগো মা, রাজার দোলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে, প্রভাতের আলো ঝুলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘুমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়ে মনিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো, কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে? মোর হার ছেঁড়া মনি নেয় নিকুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঠাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখে পথে, মোর পক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে?

তরুণ বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম যুববাণীতে বর্ণাশ্রিতা দেবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আগামী অনুষ্ঠানে নতুন কিছু নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণের জন্য ভালো থেকো।

আধুনিক গান শুনছেন, পরপর দুখানি গান শুনলেন লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর স্বাগত এবং শম্পা কুণ্ডুর কণ্ঠে। এবারের শিল্পী

আধুনিক গান শুনছেন, এ গানখানি শুনছিলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এবারের গানখানি একসঙ্গে গিয়েছেন শ্রীকান্ত আচার্য এবং ইন্দ্রনীল সেন।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। চিত্রমালা অনুষ্ঠানে এখন শুনবেন বৈরাগ ছবির গান।

0: সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। ইরানের IRGC জর্ডন, বাহারিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে তার এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারি সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে, তবে জরুরি ভিত্তিতে নয়। মামলার শুনানি তালিকা অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় প্রার্থী পদ দাখিল করেন তাঁরা। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেবার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই তিনজন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। কমিশন এই ঘটনায় দৈহিক অত্যাচার, হয়রানি এবং বলপূর্বক ধর্মান্তকরণের চেষ্টার ফলে মেয়েটির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

কাশ্মীর পুলিশের মহানির্দেশককে কমিশন তাশখন্দে ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেছে। ঘটনার নমুনা সংরক্ষণ এবং মৃত মেয়েটির পরিবারকে সমস্ত রকম সহায়তার কথা বলা হয়েছে। সাত দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশন ডিজিপির কাছ থেকে ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন। উজবেকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কমিশন এ বিষয়ে সমন্বয় রাখার অনুরোধ জানিয়েছে। ঝাড়খণ্ডের রামগড় জেলার সরকারি আইনজীবী সঞ্জীব কুমার আম্বাস্থার দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঝাড়খণ্ডের শ্রমিকদের বিষয়টি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিবেচনার জন্য গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির সচিবালয়, কর্মসংস্থান ও শ্রম সচিবালয়কে ইতোমধ্যে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে ও রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। এছাড়া আবেদনটিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ঝাড়খণ্ডে নিরাপদে ফিরিয়ে আনার পাশাপাশি আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, MSME এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের চিকিৎসক ও অন্য পেশাদারদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা সংক্রান্ত যে গুগল ফর্ম সমাজ মাধ্যমে ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো বলে সরকার জানিয়েছে। PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ ধরনের কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি অথবা MSME বা কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকেও কোনো আবেদনপত্র চাওয়া হয়নি। দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু রাজনীতিতে মূল্যবোধের গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলপরিবর্তনের আগে নেতাদের উচিত নিজেদের আদর্শের প্রতি অবিচল থাকা এবং বর্তমান পদ থেকে পদত্যাগ করা। এ বিষয়ে তিনি সংবিধানের দশম তফসিলের বিধানগুলো পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন। বিশাখাপত্তনমে প্রবীণ সাংবাদিক মা শর্মা রচিত ভেঙ্কাইয়া নাইকুদু বইটির মা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রী নাইডু রাজনীতিতে মূল্যবোধ ও নৈতিক মানদণ্ডের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জর্ডন, বাহরিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছেন, জর্ডনে প্রিন্স হাসান, বাহরিনে শেখ ইসা এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। IRGC দাবি করেছে, এই হামলার ফলে জ্বালানি ডিপো, অস্ত্রশস্ত্রের ভাণ্ডার, আকাশ প্রতিরক্ষা ও রেডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর কার্যকলাপ নিয়েও হুঁশিয়ারি দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে একটি বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বান্দার আব্বাস ও সিরিকে তিনটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা হালথানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আলথানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতারে যাচ্ছেন। মায়ানমারের প্রাক্তন স্টেট কাউন্সিলর অং সান সুচির বর্তমান অবস্থা এবং আঞ্চলিক শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গতকাল থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা মায়ানমারের বিদেশমন্ত্রী তিন মং সোয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মায়ানমারের আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইন্সের বিদেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি মারিয়া থেরেসা লাজারো জানান, 81 বছর বয়সী সুচি সুস্থ আছেন, তবে তিনি এখন কোথায় আছেন তা প্রকাশ করা হয়নি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশে, ওড়িশা এবং উত্তরাখণ্ডেরও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3-4 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বজ্রপাত।

0: ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকারে গরম আর্দ্র আবহাওয়া থাকবে। অন্যদিকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে বলেও IMD জানিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। জিততে হলে আরও 327 রান করতে হবে ইংল্যান্ডকে। টেস্টের তৃতীয় দিনে গতকাল 7 উইকেটে 341 রানে ভারত দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জ্যোস্তিকা ভাটিয়া 113, স্মৃতি মন্ধানা 70 রান করেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 285 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 170 রান। উইম্বলটন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জভেরেভকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। একই সঙ্গে তিনি গ্র্যান্ড স্ল্যামে নিজের 100তম ম্যাচ জয়ের মাইল ফলক স্পর্শ করলেন। শেষ করার আগে সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সমাজ বিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। এখনকার খবর এ পর্যন্তই, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন গজল শিল্পী চন্দন দাস।

0: আসলে আমরা আইসি দাদা, এটা কোন গ্রাম?
1: এটা সমুদ্রপাড়ের 5 নম্বর ওয়ার্ডের টাঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত।
0: আচ্ছা, তো আপনাকে তো এই গ্রামেরই বাসিন্দা,
1: ওই আমি গ্রামের বাসিন্দা,
0: মানে ছোটবেলা থেকে বড়
1: ও এখান থেকে আমার দাদা আমল থেকে আমার বাবা দাদা হলুদ গ্রামের বাসিন্দা বাসিন্দা
0: বাসিন্দা।
1: বাসিন্দা।
0: আচ্ছা, তো এই যে আপনার ক্ষেত কৃষি, আপনার কেমন চলছে?
1: ক্ষেত কৃষিতে ভালো চলছে, এখন তো ক্ষেতের সময় মৌসুমের সময় এখন তো শাল ধান লাগাইতা, এখন তো আলি ফেলাই হইতো, এখন তো পুরা সিজন আপনার আম্বু গুজে গেছে, আম্বু গুজে আগেও কিছু বলছে মানুষ আলি ফেলাইছে, আম্বু গুজে পরেও মানুষ আলি ফেলাইব বুঝুন নানি, আম্বু গুজে আগে ফেলাইলে মানে জমিনটা রেডি করতে সময় লাগে, ওই যে আপনার 10-12 দিন আলি লাগাইন যায় না।
0: আচ্ছা আচ্ছা,
1: আপনার লাগাইলে আলিটা লাগাইতে সুবিধা হয়,
0: সুবিধা হয়
1: সুবিধা হয়।
0: আপনি বুঝে এমনি আবিষ্কার করেন না?
1: আবিষ্কার করি না, আবিষ্কার তো মাটো হয় না এখন বুঝুন নানি, হয়তো অল্প অল্প ফসল ফুম দিকে হয়, এদিকে হয় না আবিষ্কার,
0: মানে আপনার এদিকে আবিষ্কার তো হয় না
1: এদিকে।
0: আচ্ছা, তো মোটামুটি এখন আপনার পুরো প্রিপারেশন নেওয়া
1: হয়তো
0: তো এই যে আপনারা যে ক্ষেত করবা, এটা কিন্তু ব্লক থেকে জান পাইবানি?
1: ব্লক থেকে দেয়ার।
0: আচ্ছা,
1: ব্লক থেকে আপনার ইয়ে আইসে গুমতি আইসে,
0: গুমতি
1: আইসে, গুমতি আইসে।
0: তা গুমতি কিন্তু আগেও করছিলেন?
1: আগে তো মাসুই লাগাইছিলাম, গুমতি আনছি না, এবার লাগাইব গুমতি।
0: ও এবার প্রথম লাগাই?
1: প্রথম লাগাইব,
0: প্রথম
1: লাগাইব।
0: তো গতবারও তো বোধহয় গুমতিও দিচ্ছেন না?
1: ভাই গুমতিও গতবার হচ্ছে, ধান ভালো হয় দেখি, আমি এবার কোথাও যে মাসুই লাগাইতাম না, এবার গুমতি লাগাইব।
0: মাসুই একটু বোধহয় কম হয় না?
1: কম হয় বলতে ফুকি ফাতলা আর কি, ধান ভালো হয়,
0: ধান ভালো,
1: হ্যাঁ সুসা কম হয়, আর আপনার মাসুরিতে সুসা বেশি হয়।
0: এমনি মাসুরি তো বেশ বছর ধরে
1: চলছে।

0: তেতিয়া মোটামুটি তেতিয়া দিছে তেবা যাচি ভালো দান হয়েছে আমি আমার লোকাল ভালো দান হয়েছে তেবা আছে আমি গুমতি লাগাই দিব দেখা দিছে না দিব তো এবার তো বেশি বেশি কোনো পড়তে পারে রোহিত থাকলে রোগটা কম ধরে
1: এইবার যে এই অতিরিক্ত বৃষ্টি এটা কিন্তু এমনি তো খেতে লাগি ভালো না
0: খেতে লাগি ভালো মাটি নরমিছে মাটি ফসব পালা যত নরম মাটি তত ফসব পালা গুটি গুটি থাকতে না মাটি খেতে
1: এবার তো ওই যে আউসেল লাগে তো বোধ হয় এক নম্বর
0: এবার আউসেল লাগে যারা করছে খুব ভালো জায়গা দিচ্ছে
1: বা এখন যে ফ্লাডগুলো যদি না হয়
0: ফ্লাড তো আর কথা নাই ওই ফ্লাড তো সময় গেছে গিয়া আজ ওইলে ওইলে আমরা একবার তো পাই না ফ্লাডে নিচে দিকে প্রায়
1: বুঝিনি
0: চাউল ফার মাইছি বুঝিনি এখন তো আর খরা দরকার নাই গেলেও রেশনে মাংনা উনিশতে চাউল খাওয়া সরকার দে খাওয়া গেলেও চাউল ভাইরা মাংনা তিন ফেকা মার আমি আইন গো চাউল দেখা যাবে দুর্বাক লাভ আছে তাও এর লাগে মাইছে খেতর লাগেছে চাউলটা বন্ধ গেলে সব নামব খেত চাউল যখন বন্ধ হয়ে যাব কি তখন এমনি দেওয়া খেতর লাগছে
1: ঠিক আছে
0: এখন তো মাইছ করা চাউল আছে এবুড় এবুড় চাউল আছে রেশন গেলেও চাউল ভাইলার এবং ফ্রি চাউল পয়সা লাগেন না খুব উন্নত সুন্দর পাত হয় আরাম খেতে চাল থেকে আরাম খাইতে পারতাম
1: তো এমনি আপনার মানে বর্ষাময়া সবজি আপনার কেটে লাগাইছেন
0: ওই তো হারকুল আছে কুমড়া আছে জিনানি
1: তো ওইটা মোটামুটি বিক্রি করে করতে পারছেন
0: না কোনো বেশি না অত ওই দরছে বার তো বৃষ্টি লাগি আছে দাদা করে বেশি বৃষ্টি হলে ক্ষতি হয় বুঝিনি গাছ মরি যা সেমা লাগিয়া
1: তো এর মাঝে মানে খাকরুল তো আপনার বাজারে তো প্রচুর উঠছে
0: ওই তো জানি ওই প্রত্যেক বৃষ্টি খারকুল সস্তা হইব প্রচুর খারকুল হইব তো ওষুধ লাগে না খারকুলো খাইলে বৃষ্টি কোনো দেওয়া ফুকে ধরতে পারেন না এটা নিয়ে সুবিধা ইচ্ছে ফুলকে ধরেন না আশেপাশে নাই পাঁচশো এক কেজি নেওয়া বুঝিনি এটা বাজারে নিয়ে ত্রিশ টাকা লাগে না বুঝতে লইয়া গিয়া
1: আচ্ছা
0: উঠছে উঠতে বৃষ্টিটা চৈত মাস হয়েছে ওই ফুরছিল না বৈশাখ মাসে ফুরছে বৈশাখ মাসে উঠতে উঠতে গিয়া আপনার
1: আপনার দেশে তো এমনি মোটামুটি আপনার
0: আমি জালি কম বেশি বুঝিনি আমি বড় করেও বেশি বড় করে বেশি এটা একশো টাকা সত্তর টাকা আশি টাকা বিলে আর শাল কুমার বেশি পঞ্চাশ টাকা ত্রিশ টাকা তো দশ টাকা আমি বড় করে বেশি
1: বড় করে সামনে তো আপনার মনসা
0: পূজা এটা তো প্লাস পূজা দুর্গা পূজার অনেক সময় বুঝ

0: ভারত না ওদার
1: বুঝি না নি
0: বেসা যায়
2: তো এই যে দুর্গাপূজা পর্যন্ত কিন্তু আপনার এটা থাকে দিব নেই
1: থাকে দিব
2: হ্যাঁ
1: হুম তা থাকবো ফাঁকে থাকে সারা থাকে দিব
2: মানে এটা আপনার ঘরে রাখতে নাই
1: না ও সারা যাবো
2: এমনি দেখলাম আপনার একটা বোধ মুরগির ফার্ম
1: করছে
2: আচ্ছা যাই হোক ওইটাও খারাপ না পাশাপাশি
1: ইনকাম
2: আপনাকে আপনি
1: বাজার আছে 150 টাকা আমি 140 টাকা বেশি
2: আচ্ছা
1: 10 টাকা কম বেশি একটাই বুঝছি টাউনে থাকে আপনার 50 টাকা তেম 40 টাকা বেশি বুঝি নানি এখানে কাস্টমারে 10 টাকা পাইলে দিন পাইব সুবিধা নাইব তখন আমার মালও
2: সাজাবেন
1: তারে তোলা তোলা রাখতে আইব তারে গরম দিয়ে রাখতে আইব প্লাস হইল কি খুঁড়া দিয়ে রাখতে আইব
2: এইটার যে ব্যাপার হয়েছে আপনি
1: কোন প্রশিক্ষণ নিছেন দেখা দেখি আসিল
2: তারা
1: থেকে আমি একটু নতুন রাখি সবসময় ফাঁক ফুসকার বুঝি নাই সবসময় ফার্মটা ফুসকার থাকতো যত পয়সা থাকবো অত রোগ জীবাণু কম ডুবো ওই যত বীর থেকে একটা কিড়া হয় ওই কিড়াও দিয়ে হাত কুমড়ো মরি যায় বা ওই যে বীর থেকে একটা ইয়ে যাই গিয়া আপনার ফুকিয়া নিচে ফুকা ডুবি যায় মুরগের আপনার ফার্ম ঠিক যদি না হরেন আপনার মুরগ মরা বুঝবা দেখবা সকালে দেখবা বিকালে দেখবা দুইটা শেষ রাত আইলা পরে দেখবা 7টা শেষ সকালে শেষ আপনার মরি দিবে এখানে মরবা যে জীবাণুটাই জীবাণুটা একসঙ্গে বাইজাস ঢুকে যায় তখন মরি দিনগা আমি এটা আমি আমার নিজে থেকে আমি একটা আইডিয়া বলে বলছি ফাইভ স্টার চেহারা এরা তো এমনি নামে তো ব্রয়লার এরা ব্রয়লার ফাইভ স্টার চেহারা আমি বুঝছি এরা গাতো মনে থাকতাম ফুসকা থাকতো
2: আমার
1: সঙ্গে আমি লোকাল আছি লোকাল মুরগো আছে আমার বুঝিন নানি
2: মুরগটা
1: বা মুরগা বড়িলে বেসা যায় বুঝি নানি 600-700 টাকা মুরগা বাড়তে নিন গিয়া এটা বাজার বেসা লাগে না বা বাড়তে গিয়া বাগান তুই আর বা লোকেল আর একটা মুরগা দিন আছে 600-700 টাকা বেসা যায় বাজার বেসা লাগে না বা পাইকার যে নেই তোমার দাদা কত ব্যস্ত ওটা না দাদা আমি তো 800 টাকা আইসলাম দিন 600 টাকা দিলাম খাতরাও নিয়ে গিয়েছি অনেক সময় সমস্যা হয় না
2: বুঝছে বুঝছে মানে এটা লোক আপনার দেশি মুরগ
1: আছে আর আছে
2: মানে যেটা তে ডিম হইব
1: ডিম হইব যেটা আছে বাইজা পাটা বাইচা পড়া শুনো ওরি বুঝি নানি আর বাইচা যেখান তো চাই বাইচা বেশি আমি
2: আচ্ছা
1: মুরগি বাইচাও
2: মানে দেশি মুরগ
1: দেশি বেশি মুরগ বিক্রি হই
2: এই যে কিসের মধ্যে শব্দ করে এটা কি আপনার দেশি
1: হয় দেশি সব দেশি মুরগ হচ্ছেন
2: ও আচ্ছা আচ্ছা
1: বুঝি নানি এটা পড়া শুনো ওরি তুমি তো চাইতে বাইচাও বেশি আমি একটু বড় করিয়া মজা মুরগিলাও চাই দে তখন বেশি লিখি
2: আপনার এরম হয়েছে নি যে আপনার সালান আনছেন এই সালানে আপনার বাচ্চা মারা গেছে
1: দুই একটা মরে দাম করে আপনার আনতে সময় অনেক সময় সাফা সাফি উড়ে যায় তখন দুই একটা মর বুঝতা
2: আপনি ইঞ্জেকশন
1: না আমি দিই না খালি ভ্যাকসিন।

0: হাওয়াই,
1: হ্যাঁ
0: ভ্যাকসিন কিছু ইঞ্জেকশন না, এটা
1: দেখা হয়
0: জল দেওয়া হবে, এটা কতদিন পরে পরে হওয়ানি লাগে?
1: এটা তো একদিন বাচ্চা নিয়ে আমি বুঝতে পারি, হ্যাঁ তারে এক সপ্তাহ হইবা, আবার 15 দিন পরে হইবা, আবার 1 মাস পরে হইবা।
0: আচ্ছা,
1: বুঝলেন, তখন তার শরীর সুস্থ হবে।
0: ওই যে জিনিসটা ভ্যাকসিন যেতে পারে, এটারও তো একটা আপনি জানছেন, এটা কিভাবে আপনি জানছেন?
1: ওইটা আমি ফার্ম মেডিকেলে গিয়ে আমি তার কাছে পরামর্শ নিয়েছি।
0: আচ্ছা আচ্ছা, এমনি আপনার যে আমরা যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে তার কাছে খোঁজ খবর করুন।
1: গেতো কিছু মিলে না, আইনও গিয়া ওইটা মিলে না, আমি এখানে যাই ফার্ম মেডিকেল, তাই অভিজ্ঞ লোক তার কাছে পরামর্শ লইয়া এখানে ওষুধ দিই, তাই ওষুধ দেয়।
0: তো এমনি আমি যে আমরা যে পানি সম্পদ বিকাশ দপ্তর আছে এখানে তো ডাক্তার আছে,
1: ডাক্তারবাবু আছেন,
0: কম্পাউন্ডার
1: আছেন,
0: তারাও তো একটা আপনার
1: পরামর্শ দেয়। তো তার হসবেন্ড তারা মিলেও না গিয়া, আর মিললেও তারা আইন হতা নাই, হতা নাই বুঝি জানি, তারা আইন গিয়া তোমার লাভ নাই বুঝি জানি। আজকাল না আইনে তো ফটাস নাই, সেখানে ওষুধ নাই, আর যে আপনার লেপটুন যেটা
0: মানে মুরগির যে খাবারের
1: বস্তা আছে, দানা আছে, ওটা বস্তা আমি আনি, উন্নত মানের খানি, এটাতে প্রোটেকশন ভালো হয়।
0: আচ্ছা,
1: আমি বাজে খানি খাওয়াই না, বা কুতিরা তো মাল আনি গোটে।
2: আকাশবাণী কৈলাসহর, এই অনুষ্ঠান শুনছেন 103.2 MHz-এ। এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
3: সকাল ভাগে ফাই সকাল বরণ থেকে আসাই নন্দন সাইখানার সামানি তাকো গায়ে আবো খাই কগিয়া ফাঙ্কা হাই রাজনীতি পেশা কাইসা মন্ত্রী পেশা কাইসা ইস্ত্রী পেশা কাইসা ওই উজাইনি পেশা কাইসা গায়ে তাই গায়ে তাই বড় খরক দক কিছুকুমা গাই না সালসা খাই বড় জিত খাই লাগে বলং থাঙ্কা ফাই ইয়ার ইয়ার যেন বলং কিসা মুসি শিকার থাকলে হানে থাকা খাইন থাকতে থাকতে থাকতে থাকতে অগুর বল কুথু থাং সগরি কেন সামনে থাকা
4: আটকাইছা
3: বড় শিকার টেকাকে তা বড় থাই আছে মা ভাবি লাইছো
4: থাকো বর বলং থাং সৌকিয়া
3: সৌকিয়াই বলং থাং সৌকিয়া কাইন তো মা থুসি তাই ফেরত ফাইমালিয়া আছে হাসার সৌকিয়া আছে বলং কুথুগ আছে কুথুগ হ্যাঁ কাইন বড় তাম খাই লাইকা কক চাপ লাগে বলে ইয়ার বড় তো মশানিব জাগা হাঁকাই বউ বলং কথু হাঁকায় কাইসা কাইসাকে চিং মুরগ লাই থলাইয়া নেন বাইসা বাইসাকে সালাই চমকা চিং মুরগ গই থলাইয়া না হাঁকে দোহাকে আবো চামানি কমে যান হ্যাঁ একদম পইলা হাঁকাই নকি উজাইনি বসা জ্বালা থুয়া টংরাখা বরক রাজানি বসা মন্ত্রী বসা মানে তাই খরক বাতা বরক থকা থাকাই ন আবু কলম যত নি কুসুব বিন বি বখাও বেশি গব গ্রই হাঁকাই বাবা বিখ্যাতাম হই আরে তামকে মুক্তিযুদ্ধ ফাইনাই মুক্তি সালানোর বাকি বং ইয়াকো দা তো দা বাই খাইনে আমলাই বফাং বেদে কাইসে তাই নাহার কাতা বুঝি না বলে সুন্দর ওখানে আমলাই বফাং বেদক থুক থুক থুক থুক খাইনাই বরং নম নাহাই খাই সামগ্র হা কাইসা
4: আমলাই
3: নয় বেদক হ্যাঁ না সময় হাঁকাই তামুখা বনি বন্দি থা সময় পাই খেতা খাজা গুলা আরে খাজা আসে বাইসে বাইসে হাই জরা পাই খেতা হাঁকাই আপর কাই তাই মাসা বিশা করা বাসা
5: ওখা
3: ব থা বাহিকে বত পয়লা থুই থুই সে জায়গা তাই মুক্তি অঙ্গ অঙ্গ মুক্তি উংলা মুক্তি সাই অঙ্গ আপর কাই তাম খাই কিয়া বন্যা কে আরে বাইছে মা ও ইয়ার বাহাইছে তংলা ম তো কোনো হাই আপর থুক থুক থুক থুক একদম বড় খাই খাই কিপকা একদম।

0: 살아있냐이. 뭐다 당연히 살이고 가요이. 에 그래 뭐 시민 녹다 보이도 녹였다 뭐 석가만이 뛰는 게 아수로 뛰어가다 뛰어가고 뭐냐 하냐 고록도 파이니 불려서도 왁 붙어지는 거라고 안지 씹씹씹 그래 아무리 버리기는 그 소왁 많이 붙어 아버는 가 안 버리고 소왁는 가 안 버리고 왁 살까 왕 살까 살까 앵 왁 아서 고르면 어데 파이 보사 그게 니장 살아 쓰는 사람이
1: 평소
0: 하면 잠깐 거 그러니까 이놈 앞으로 가이 에 아르노 바노 죽나 몸 바로 너 허나서라 브르랑 르프랑 가브나 너 비동마 비동카 그게 비카이마 비카이마 아고 비카이마 비카이카 카기니마 페기니마 하니냐이 어서 꼭 삼는 배바 하는 바른 바로 카이동탐코 에야 버리니 부나 비동마 비동카
2: 타고 응거 스칼라 누쿵다 카상카
0: 스칼 카오
2: 방 부산 바로 사이메다
0: 보토 타부 아본 타 파야 코라 코 방만 노노 타부 카랑 고톰 바톰 코라 카 방마 올라 카이나 보 브르칭 마하 버버싱이냐이 통화로 클라일라.
2: 타고 버 버싱 가가다나.
0: 이 버싱 가가 통화로 클라일라. 클라일라 하게냐. 딘 살자가 아고 버버 빈 나쿠 동블라 바게만이 버버. 그러니까 뭔 나이 형네 버 동블라 버도 시부 세미에 블라 버 트라버 다시 세만 시고. 그 비카시미 세만 다시 세만에 그래. 그 타고 버 마타리 만이 아 차라니 버버 파. 아버도 버려 나만 세만 다래 가 버도 다이 누기야 블레. 오 버 타고 버 녹수기 버터만 거 살이 동다. 그 버 버 버 동만이 버래. 번 동만이 아 녹니 버럭니 버사 아이서 시건데 동. 너나 바로 저기 버서 가서 시가라 소토데. 에이 번
1: 아 버스.
0: 아 아스칼. 아 버리는 프로로 갔다. 아 거기다 프로로 갔던 거. 그러니까 뭐가 퇴탕가 퇴탕가 아스라이타고 펑장나 떨카 럭카 시클랑카 가이카 보르카 바사카시니 부망카 앞으로서 보컬업자고 바도마사 한번 앞으로 걸어줘 동말이야 타이버 와이 세븐이 와서 바도마사 한번 쉬고 어디 바로 와시면 걸어보이 나이 솔랑한다
1: 비앙솔케서
0: 타가도 볼롱고 타가도 사이든 한 것들
2: 너가 너냥 것
0: 너냥 것 타가도 걸어줘 가봐 타가 봐 에이 가시다가 타는 나이 একবার সাইবার সানে ওয়াতাই সাই পায়াতাম কো পায়াকেন আব আব কলাম বসাই সাইমিয়া গাইন সাই সাফিয়া গাইতাম কা নগো পায়া পায়কে টং কা হাগেমং তালসা তালনি তালতাম তালবুরি হাগে পানা গাইন সাসা বহামিয়া কালাকিয়া আকারি মাসুলিয়া কলা সাহামিয়া কালাকিয়া কালাকিয়া গাইন বসাই নহন থানি নং বাদর থানি হাতিও থানি হাতিও থাঙ্গই হাতিও থাঙ্গই আনো তালমুখন পায়র পাইদি হাই চাগাতাম কো হগেনা কোবিন থাঙ্গই থালিমু খুম পাইতে ভাগা আ থালিমু খিনস ব বরসনা মাস আসিউ
1: সানাম সঙ্গে
0: ও সকাল থাঙ্গদনে সকাল তাবো কথা সকাল বসুন খাতাম কো তো ব ব বরিছং খা বরিছং আকেন বনি বসাকাই শঙ্কা বরি আবন ফর রো খব হাগেস সঙ্গাই সঙ্গাই থামনি দসা
1: বিনি
0: থানে ব বিন থানে ব অন্তকে হগেনা হগে তামুন খা ওলো খাই কাই হকা আর্থাকনে বকাজে গইনি বিশ্বাস কাসমাসে গইনি বহামিয়া কালাইকা মাসেনি
2: থাগো যে যে কামে বকাজে থামা জাগাবতা
0: আ জাগাবতাই আর্থাং বহামিয়া কালাইকা হামিয়া কালাইকেন বসাইন দাইকা থানি নং আমন থাং সাইদি আনো থালি মুখ মুখ কিসা পাই হদি নাই ইয়াং বমাতাম কালাইকা জন বগো বসামারি ফাইকেবলা বসা ন ক বিহিনি কং মতে ওয়া মা মা কাতাম চিনং আবতো একবার মানে আমি বাসা সিমালিয়া কোন ফার্ম মাইব সাইয়া তৈব নিয়া কুসমান সাইয়া নিনর নিছে তালে মুখ মুই সঙ্গ রি হদিব কেয়াং বমা বসি হতা কলি বসা দাই হদি গাই আও হাকে তিন টং দি মাবু বাবুয়া খানা থাংছি দি
1: বিন জাম দেন ছাগা
0: দা বিন জাম ছাগা আ হর কাই সেরাই বাসা মাশা ওয়াথালি তুবুই নাই তো কর্মা খাস কর্ম ক দাউই নাই সব ছাগা সর খলবই রি খাই টং কাটা ই কমন তৈবার ইয়াছ তা না তা খলক তৈবার পে খলক দে মন তলাং সারি দি আনাং সজনো তাবা তৈবারে চিন্তা খরক দি
1: বিনজামদেন সাইরা
0: হগা বিনজাম সাইরা তাকাই না থাকা থামং থামং থামং থামং কাইসা তৈসা বানা কাইলা হাতা আনি পগার জম তাম হনি সাই হ মনো তো আং তো বুঝি মালিয়া তাম তাম গই তৈবায়ে চিনি
2: তা খরক দেনি সা
0: নাই গেলা হানি নাই খরক মালা গলিবসা আই ওলা ওলা তৈবি সিনো গলিবসা আফর গাই খরক জান থাকা তা ভাই নাই খলবে তাং থাকাইনো রিখা বিহিংনো
2: থাকো বত আপর সাইমান খানা
0: ব সাইমান কাই এ মানে কস কা মো আনি আনি বিহিক সকাল আনি আমা সকাল আবি বিহিক দ সকাল নি ইয়াকো খলাং রিখা আকো আবনো না
1: তখন থাকো ব বিহিং না রিখা আবনো
0: রিখা এ বিহিক ব হাই হাই ঠিক রে বিন বকরা দা খামা হাই খলাই খাওই রি নু খাওই নাই এ ক আমার হক নিন জামু খালি মুখি মুই আনি কাই মান খাতে মা কাই বা আও সানায়াং কিসিসা দুগার পার নি নাই নাহর হেকে তং খান তাগো বসাই কবুনি আর তো
2: না থাকো বং কোন ও বিঘ্ন নাইছে মই তো
0: নাইছে মই তো হাতা কবুনি খলম মালা থালি মুখম বনম মালা বরকসে
1: থাকো বরক দা থালি মুখম থাকা
0: হ্যাঁ আবো

হজম ওনানি বাকে তাই বহক নি বেমানী আগনি কাটিনি বাকে গখৈ দই তাই কাওজি তাই ভিটামিন সি গনাং ফল ফকলা জালাইদি ডাইরিয়া তাই টাইফয়েড অ বেমানী আগনি কাটিনি বাকে তৈ মথুঙ্গই নংনা খাইবাইদি চাই রংনি বাকে যত জড়ানো সাপ সুতরানো নারগনানি চাইতক বাইদি কষক কুসুম অংজাক মানই চামু রক তাই ফাতানি চামু রক চায়াতংখাইন যাও

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে দুটি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আসছে বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষার সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনের আওতায় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেম কমিশন গঠন করা হবে, যারা বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ থেকে আদায় করবে। রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা আসনে রাজ্যসভার নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই, আগামী 24 জুলাই ভোট গ্রহণ। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। মন্ত্রক জানিয়েছে, এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। এর পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পুরসভা ও পুর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচি।

কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পরিবেশ রক্ষায় নিকাশী ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও সেখানে উপস্থিত থাকার কথা। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের মোট রপ্তানি মূল্য দাঁড়িয়েছে $23,200 কোটি মার্কিন ডলার। গত বছর একই সময়ের তুলনায় যা 11.37% বৃদ্ধি পেয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে জুন মাসে মোট রপ্তানির পরিমাণ $730 কোটি মার্কিন ডলার। জুন মাসে যেসব পণ্য রপ্তানি হয়েছে তার মধ্যে অন্যতম রত্ন ও অলঙ্কার, ইঞ্জিনিয়ারিং সামগ্রী এবং চাল। বৈদ্যুতিন পণ্য রপ্তানি গত বছর জুনের $400 কোটি 14 লক্ষ ডলারের তুলনায় বেড়ে $500 কোটি ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারি ব্যাংকগুলিকে প্রবাসী ভারতীয়দের কাছে আরও সক্রিয়ভাবে পৌঁছানোর এবং তাদের জন্য নতুন ও আকর্ষণীয় আমানত প্রকল্প চালুর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সরকারি ব্যাংক এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছ থেকে আমানত সংগ্রহের গতি বজায় রাখতে জনসংযোগ এবং সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বৈঠকে বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকরা রিজার্ভ ব্যাংকের সোয়াপ সুবিধা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাইতে আজ তৃতীয় বার্ষিক অভ্যন্তরীণ ওম্বার্সম্যান সম্মেলনের আয়োজন করে। ব্যাংকের প্রতিনিধি, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ক্রেডিট ইনফরমেশন কোম্পানি এবং আরবিআই ওম্বার্সম্যান এই সম্মেলনে যোগ দেন। আরবিআই এর ডেপুটি গভর্নর শ্রী স্বামীনাথন জে তাঁর ভাষণে গ্রাহক পরিষেবা আরও জোরদার করে তোলার লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। রাম মন্দির আর্থিক অনুদান তছরূপ মামলায় শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে সিবিআই তদন্তের বিষয়ে জমা পড়া আবেদনের ভিত্তিতে তাদের বক্তব্য জানাতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ভিয়েতনামে ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভিয়েতনাম এয়ারলাইন্স ফ্লাইট VN979 ভারতীয় সময় রাত 9টা 35 মিনিট নাগাদ মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ার সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই থেকে তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, উপকূল রাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ একাধিক সেনা ঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদে এই আক্রমণ। এদিকে ইরানও বলেছে, জর্ডান, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার রাডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শুরুর আগে ইউ এর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। সম্প্রতি রাশিয়ার সাধারণ নাগরিকদের ওপর চালানো হামলার প্রতিক্রিয়াতেই নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি বৈঠকে ইউক্রেনের সাধারণ নাগরিকদের দুরবস্থা পর্যালোচনা করা হবে। এছাড়াও পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। উল্লেখ্য, শ্রী গোয়েলের 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর আজ শুরু হয়েছে। ভারত ও জাপান মুক্ত, অবাধ এবং নীতি নির্ভর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পক্ষে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে।

0: জাপানের টোকিওয় অষ্টম প্রতিরক্ষা নীতি বৈঠকে দুদেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে সুসংহত আলোচনা হয়। বৈঠকে দুপক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাও পর্যালোচনা করেছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ, পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট ল্যাডিস্ল বার্তোস জিউস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বার্নোস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেন এবং অন্য চারজনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হোসেন সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করে। তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে মেলুরে এক বাস দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। কোট্টাম্বাট্টি রোডের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই বিপত্তি ঘটে। এদিকে মহারাষ্ট্রের পুনে সাসওয়ার জেরুরি রোডে পথ দুর্ঘটনায় 3 মহিলা পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 457 রান। আর চতুর্থ শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 186 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহা রানা 4টি, শায়লি সাদঘরে, ক্রান্তি গড় ও দীপ্তি শর্মা 2টি করে উইকেট নিয়েছেন। খেলার স্কোর, ভারত 225 ও 7 উইকেটে 341 ডিক্লেয়ার, ইংল্যান্ড 170 ও 186 রান। ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে 2টি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: দমুং সাসুক লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিবু মুং শালা প্রিমিয়াম কিসা তাই বোনাস কবাং মানে পয়তো খ্লাই মানাই যাত
3: পিএলআই টংলে
2: হাপং নি সেবু খ্লাইনে এবাকে প্রফেশনাল গ্রাজুয়েট তাই ডিপ্লোমা হোল্ডার নাহারি মানে পিএলআই পলিসি নি শেপ শাপ তাই পোস্টাল ডিপার্টমেন্ট নি পয়তো খ্লাই মুং বো তাই বুক আহামকে সবই মান্না নি বগই গানা নি পোস্ট অফিস থাঙ্গি তাবুক করুন দি এবাকে লগ ইন খ্লাই দি indiapost.gov.in অ ওয়েবসাইট।
1: আকাশবাণী আগরতলা ককতমা পরিও বিনাতা দেববর্মা দিনী ককতমা ববাক রকমখা কেন্দ্রনি শিকলাতে থং নাইখুং মেরা ইউব ভারতনি সেবাই হাকতর গনাগে নেশা মুক্ত ইউব ফর বিকশিত ভারত সামংবতাংনি তেওয়াইশা বাতাইলাইমুং চেঙ্গই রেখা জিবি শাখাম নকনি শাক হামিয়া রকনি তে শাখাম নকনি বেবাক জংজাল ডাকতেন ইয়াকা গ্রজা কানহনি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা। আগরতলা কাটাখালতে দুর্গা চমরিনি সিমি প্রগতি রিংনকনি উকলকনি লাহারতেই তঙ্কসং লুকুরকন থাংলাই সুখলাইনা মানা বক্সিনখা শালথং ত্রিপুরা হাঙ্কর নাইকলফা টিএফএবাই নাইকলসা খরনি উলনে ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি তিনিনি থংলাইমা ও ত্রিবেণী সঙ্গ কপলাই অংখা তাবু ককতুমা শুক্রবৈ। কাতারনি ফাদার আমির শেখ হামাদ বিন্ট খলিফা আল থানি থৈমাবাই 12-3 সালসানি বসংখা খাম্মা সাকলাই খামিয়া হর থৈজাকা কাতারনি অজানি বখাক বরম ফুনুকমান নাহারৈ ভারতনি অ কক চংমু আবনরগৈ হাক্তর গনাঙ্গৈ যে থাই হাপাংনি নগ্রগ টি সাজাক টংমা বসংবানা আব কিসা কারিজাক টংগানো অখা খাম্মা ফুনুকমা সাল হাপাংনি মূসা টংথাই নগ্রগ পান্ডা টংথকজাকনাই পান্ডারক ইংলাক দিল্লি কতাল উপরাষ্ট্রপতি ভবন তিনি নাইমুথাং মন্ত্রী সঞ্জয় শেঠ রাষ্ট্রপক্ষ সিপি রাধাকৃষ্ণন ন্যাশনাল ক্যাডেট কোর এবা এনসিসি তাই শেঙ্করাক রিংনক নতেই খুরসাখা হাক্তর স্নামথানি এনসিসি নি সামুংন বলাইখা রাষ্ট্রপক্ষ গিয়াকচু কাইশা ভারত কাহামকুক ভারত সামং বতাঙ্গ ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রাম নবসংনি লাম কাহাম স্নামথানি চং সাজাক লামা হনে শাখা আবনকারী ফেক মং কারজাক ভারত স্নাম সামংবতাং ন খবৈ এনসিসি নি জুদা জুদা হদা হামক্রানি সামংন বলাইখা কেন্দ্রনি শিকলাতেই থং নাইখুং মেরা ইউব ভারতনি সেবাই হাক্তর গনাঙ্গৈ নেশামুক্ত ইউব ফর বিকশিত ভারত সামংবতাংনি তে কাইসা বাতাইলাইমুং চেঙ্গি রেখা অ বাতাইলাইমুং বিশি জীবানি সিমি নৈ জীবাণী শিকলা শিকলি রোগনি বাকি ফিয়কজাক মানজাকনাই রোগ হিন্দি ইংরেজি এবা জেসা

0: মন্ডল হাবানগ ককলাম সালাইমা পান্ডার সংস্থা জাখা ককলাম সালাইমা ও বিজেপি নি সোশ্যাল মিডিয়াতে আইটি সেল বাই গ্রংজাক সামুং তাংনাই রক মানজাখা আর তৈব মানজাখা বেচারঠল বিএসসি নি চেয়ারম্যান সজল চাকমা মন্ডল কাসক রাজীব চাকমা আকর্ষণ সিপাহী জলা হাঙ্কর তিনি নিশিমি ছয় রাংমারি বাই হুকবার খাইনে রোগনি থানী মাই পাইনা চেংজাখা আব টঙ্গানে অ তালনি নৈজিথাম সালমারি জরা আবন রগৈ দনপুর মোটর স্ট্যান্ড আমচাই রগ সংচাজাক পান্ডা মানজাখা এমএলএ বিন্দু দেবনাথ কাঠালিয়া পঞ্চায়েত সমিতি নি চেয়ারপার্সন মিঠুরানী দাস এমএলএ বিন্দু দেবনাথ শাখা দনপুর তে কাঠালিয়া মোটর স্ট্যান্ড ও কাইনেই থাইও বেবাগে সা সায় চাররা মেট্রিক টন মাই পাইনা নাহারমুং নাহারজাখা শেরথগৈ রাংমারি অংখা খক নৈচি থাম লেপডক চিচুকু ইয়াঙ্গ জুলাইবাড়িও বহুবার খাইনে রকনি থানী ছয় রাংমারি বাই মাই পাইনা চেংজাখা অব তঙ্গানে অ তালনি নৈচি থাম সালমারি জরা আবন রগৈ সংসাজাক পান্ডাও মানজাখা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমএলএ প্রমোদ রিয়াং আকর্ষণ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাদাইলাইমুংনি তিনি থংলাইমা ও ত্রিবেণী সংগ কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমা ও ত্রিবেণী সংগ ব্রেই নই গোলনি ফেরবাই ফ্রেন্ডস ইউনিয়ন মেচেনখা বুসকাং দামনৈ চিব্রৈ হাস্তেনি সালথাংতে সিপাহী জলা হাঙ্কর গবাং ওয়াতেই ওয়াইমানোহিনী হজাক মুংরেখা নবারতিমা নাইখুং আবন কারিব কুবুনি হাঙ্কর বা ওয়াতে ওয়াইমানোহিনী হজাক মুংরেখা নাইখুং খনা সালনি সাকানি তুংমারি 32 ডিগ্রি সেলসিয়াস তে খামানি তুংমারি 25 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গে মানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি 32.5 ডিগ্রি সেলসিয়াস তে খামানি 25.5 ডিগ্রি সেলসিয়াস শারিক নি দাম বাতামুই সতি 32 জরা ওয়াতে ওয়াখা চিব্রৈ 0.2 মিলি মিটার কক্তমা পাইথাগ হাই নহয় কক্তমা বুবাগ্রক দেওয়াশা কেন্দ্র নি শিকলাতে থং নাইখুং মেরা ইউব ভারত নি সে পাই হাক্তর গনাগৈ নেশা মুক্ত ইউব ফর বিকশিত ভারত সামুং বুতাং নি দেওয়াশা বাতাইলাইমুং চেঙ্গৈ রেখা জিবি শাখামনক নি শাখাম ইয়ারক নি তে শাখামনক নি বেবাক জঙ্গজাল ডাক্তি নো ইয়াকা গ্রজাকারিখ নি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা কাঠাখাল তে দুর্গাচমনি নিসিমি প্রগতি রেংনক নি উকলগল্লা হার তৈ তঙ্ক সংলুকু রক্ন থাংলাই সুখলাইনা মানাবক সিনকা সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাং টিএফএ বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি তিনি থংলাইমা ও ত্রিবেণী সংঘ কপ্লাই অংখা কক্তমা তিনি বাকে অরণ্য পাইখ্যা উলনি কক্তমা আওয়াই অঙ্গানে খনা ফুং দাম স্নি তামুই সতী ব্রেচিও
1: আচ্ছা এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে সঙ্গে ভরসাও করা যায়
2: পিএলআই আছে তো
1: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন পিএলআই পলিসির ফায়দা সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন indiapost.gov.in ওয়েবসাইটে
3: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী আজকের বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী কাতারের প্রয়াত ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে দেশে আজ জাতীয় শোক উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশ গঠনে এনসিসির অবদানের ভূয়সী প্রশংসা করেছেন সিপাহীজলা জেলা এবং জোলাইবাড়িতে আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে আজ আগরতলায় সাংবাদিকদের তিনি এ কথা জানান তিনি বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী জানান 2024 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার নিরিখেই আগাম সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আগরতলার কাঁটাখাল সংলগ্ন বাঁধ এবং দুর্গাচমনিস্থিত প্রগতি স্কুলের পেছনের সড়ক ব্যবহার না করার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের এই দুটি পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে আয়োজিত বৈঠকে তিনি অংশ নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন উচ্চশিক্ষামন্ত্রী জানান পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য মহাবিদ্যালয়েও একই ধরনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার পর শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং কলেজ ক্যাম্পাসকে বহুমুখী শিক্ষা

কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, টিপিএসের মাধ্যমে 200 জন কলেজ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, পাশাপাশি আরও 200 জন ফ্যাকাল্টি নিয়োগের প্রস্তাব বর্তমানে অর্থ দপ্তরের বিবেচনাধীন রয়েছে। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেশ দেববর্মা, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন শারদা চক্রবর্তী ও ভাইস চেয়ারপার্সন শাহজাহান মিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিবি হাসপাতালের রোগীদের এবং হাসপাতালের সমস্ত সমস্যা শীঘ্রই সমাধান করা হবে। আজ জিবি হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা জানান। তিনি জানান, সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জিবি হাসপাতাল পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার প্রমুখ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক দেবব্রত দাস আজ লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে রাজ্যপাল নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষাগত উৎকর্ষতার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছবে। নতুন উপাচার্য রাজ্যপালকে আশ্বস্ত করেন, শিক্ষার মানোন্নয়ন সহ এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের বস্ত্র, তাঁত, হস্তশিল্প ও রেশম শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে একগুচ্ছ প্রস্তাব রাখেন। আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী গুচ্ছ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি রাজ্যে একটি সমন্বিত টেক্সটাইল পার্ক, সিল্ক পার্ক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি এবং সেন্ট্রাল সিল্ক রিলিং স্কুলের ইউনিট স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি মাস, আনারস ও কলার আঁশ ভিত্তিক শিল্প গড়ে তোলা একটি ক্রাফট ভিলেজ ও হস্তশিল্প জাদুঘর প্রতিষ্ঠার জন্য প্রস্তাব রাখেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআই নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি গতকাল প্রয়াত হয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভারতে আজ একদিনে জাতীয় শোক পালন করা হচ্ছে। সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁকে একজন দূরদর্শী নেতা হিসেবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসে 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি ভবনে আজ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণনকে ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ NCC এবং সৈনিক স্কুলগুলি সম্পর্কে অবহিত করেন। দেশ গঠনে NCC অবদানের প্রশংসা করে উপরাষ্ট্রপতি এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রামকে জাতীয় সংহতি সুদৃঢ় করার ক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তিনি নেশামুক্ত ভারত অভিযান ও স্বচ্ছ ভারত অভিযান সহ NCC বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সিপাহীজলা জেলায় আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। তা চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। এই উপলক্ষে ধনপুর মোটর স্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ। কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মিঠুরানী দাস বিধায়ক বিন্দু দেবনাথ জানান, ধনপুর এবং কাঁঠালিয়া মোটর স্ট্যান্ড এই দুটি স্থানে মোট 1800 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। প্রতি কেজি ধানের ন্যূনতম সহায়ক মূল্য 23.69 টাকা। এদিকে জোলাইবাড়িতেও কৃষকদের কাছ থেকে আজ থেকে ধান কেনা শুরু হয়েছে। তা চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং। জোলাইবাড়িতে 1318 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মেরা যুব ভারত এর উদ্যোগে মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় চালু করেছে। এই পর্যায়ে প্রতিযোগিতাগুলো জেলা, রাজ্য এবং জাতীয় 3টি স্তরে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে

মাই ভারত পোর্টালে আজ থেকে নিবন্ধন শুরু হয়েছে। আগামী 24 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্যস্তরে চ্যাম্পিয়নদের আগামী 12 এবং 13 আগস্ট জাতীয় যুব সম্মেলনে জাতীয় স্তরে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হবে। মাই ভারত নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পথনাটক এবং কবিতা এই 5টি সৃজনশীল বিভাগের প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটি 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের

সেলের সঙ্গে যুক্ত কর্মকর্তারা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন পেচারথল বিএসসি চেয়ারম্যান সজল চাকমা, মণ্ডল সভাপতি রাজীব চাকমা প্রমুখ। যোগ্য গরিব পরিবারগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের বন্দোবস্ত প্রদান এবং বকেয়া সামাজিক ভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে আজ দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজাদ ভির কাছে সিপিআইএমের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, প্রাক্তন বিধায়ক সুধন দাস, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত প্রমুখ। বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ি কমিটির উদ্যোগে আজ মোহনীপুরের রাধাগোবিন্দ আশ্রমে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 576 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয়। এই শিবিরে 70 জনকে আধার কার্ড এবং 34 জনকে আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়। শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 4-2 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী। কাতারের প্রয়াত ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে দেশে আজ জাতীয় শোক। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশ গঠনে এনসিসির অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। সিপাহীজলা জেলা এবং জোলাইবাড়িতে আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। আকাশবাণী কৈলাসহর।

0: এখন শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
1: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণীর অঙ্ক। পড়াবেন শিক্ষক শ্রী উত্তম সিনহা।
2: প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালোই আছো? আর এই কোভিড-19 ফলে আমরা সবাই গৃহবন্দী, তোমরাও সরকারের দেওয়া নিয়মগুলা মেনে চলবে। তোমাদের তো স্কুলে যাওয়া এখন বন্ধ, তাই ক্লাসটা মন দিয়ে শুনবে। তো আজকে আমি অষ্টম শ্রেণীর অঙ্ক বিষয়ের প্রথম চ্যাপ্টারটা, যেটা মূলদ সংখ্যা, তার উপর আলোচনা করব। তো সদ্য যারা সপ্তম শ্রেণী পাস করে বা উত্তীর্ণ হয়ে অষ্টম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছ, তোমাদের সংখ্যা সম্বন্ধে বিগত ক্লাসে অনেক সুন্দর ধারণা আছে। আর এই সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। এই মূলদ সংখ্যাটা কী? মূলদ সংখ্যা আমরা এমন একটা চেহারায় প্রকাশ করব, চেহারাটা হবে P/Q, অর্থাৎ এই যে একটা ভগ্নাংশের যে একটা আকার, এই ভগ্নাংশের আকারের উপরে যেটা থাকে সেটাকে আমরা সাধারণত লোব বলেই থাকি, ইংরেজিতে নিউমারেটর বলা হয়, আর নিচে যেটা থাকে সেটাকে হর বলি, অর্থাৎ ডিনোমিনেটর। তো এই যে P/Q আকারের যে কোনো যে সংখ্যা, এই আকারের সব সংখ্যাকেই আমরা মূলদ সংখ্যা বলতে পারি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, P/Q আকার, এখানে P/Q কী?

কি। এখানে একটা শর্ত আছে, কিন্তু শর্তটা সবসময় মনে রাখবে যে এই পি বাই কিউ আকারের নিচের যে কিউটা, এই নিচের কিউটা কখনো শূন্য হতে পারবে না। মনে রাখবে, নিচের কিউটা কখনো জিরো হতে পারবে না, তখনই এই পি বাই কিউ আকারের যে চেহারার যে সংখ্যাটা তাকে আমরা মূলদ সংখ্যা বলব, অন্যথায় সেটা অমৃত সংখ্যা হয়ে যাবে, বা সেটা অন্য বিষয়। তো এখন এই পি বাই কিউ আকারের যে সংখ্যাগুলো আমরা যদি বিবেচনা করি, তাহলে উদাহরণ হিসেবে আমরা, তোমরা বলো যে কোনো একটা সংখ্যা বলো, ধরো 5/7, 5/7 অর্থাৎ উপরে 5 নিচে 7, তাহলে নিচের সংখ্যাটা নিচে শূন্য না, তাহলে এই 5/7 এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। তদ্রূপ এটার নেগেটিভ সাইন দিয়ে ঋণাত্মক চিহ্নযুক্ত যে সংখ্যাটা -5/7 এটাকেও আমরা মূলদ সংখ্যা বলতে পারি। তো এইভাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের পরিচিত যত সংখ্যক, যত ধরনের যে সংখ্যাগুলো আছে, তোমরা সাধারণত পরিচিত আছো যে স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা, অখণ্ড সংখ্যা, এইভাবে তোমরা বিভিন্ন সংখ্যার সঙ্গে তোমরা পরিচিত। যেমন স্বাভাবিক সংখ্যা আমরা কাকে বলি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলোকে আমরা বাস্তব জীবনে ব্যবহার করি। স্বাভাবিক আমাদের বাস্তব জীবনে যে সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করি, ওইগুলোই আমাদের স্বাভাবিক সংখ্যা। যেমন আমার কাছে একটি কলম আছে, তোমার কাছে দুটি পেন্সিল আছে, এই যে আমাদের যে কতগুলো সংখ্যার যে ব্যবহার, একটি দুটি বা পাঁচটি, এই যে সংখ্যাগুলো, এইগুলাই আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে থাকি। এখন একটা বিষয় যেটা দাঁড়িয়ে যাচ্ছে, এই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের যে প্রসেসগুলো বা পদ্ধতিগুলো, যেমন যোগ বা বিয়োগ, এইরকম বিভিন্ন ধরনের আমাদের অঙ্কের যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো ব্যবহার করতে গিয়ে আমরা যদি দেখতে পাই, যোগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু একটা ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, যে বিয়োগের ক্ষেত্রে গিয়ে একটা সমস্যা থেকে যায়। কী সমস্যা? আমি ধরলাম 5-4=1, 5-3=2, 5-2=3, এইভাবে আমরা রেজাল্টগুলো বের করতে পারি। কিন্তু এখন যদি আমি বলি 5-5, 5 থেকে 5 যদি আমি বিয়োগ করি, তাহলে রেজাল্টটা কত হবে? তোমরা সবাই চোখ মুজে সবাই বলবে 5-5=0। কিন্তু জিরোটা কী? জিরোটা কোত্থেকে এলো? আমরা তো সংখ্যাগুলো শিখেছিলাম 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, এইভাবে শিখেছি, কিন্তু জিরো তো আমরা শিখিনি, তার জিরো কোত্থেকে এলো? তখন অঙ্কশাস্ত্র খানিকটা থেমে গেল। তো সবাই অনেক গণিতবিদ অনেক সিম্বল দিয়েছেন, আসলে বিষয়টা কি, এ যদি 5-5=2 আমাদের রেজাল্টটা হবে, 5-5 রেজাল্টটা হবে কিছুই নেই। তো কিছুই নেই ক্ষেত্রে আমরা কোন চিহ্নটাকে ব্যবহার করব? সংখ্যাগুলো তো চিহ্ন ছাড়া আর কিছু নয়। একটা টান দিলে আমরা 1 বুঝি, দুটা টান দিলে 2 বুঝি, তাহলে যেখানে কিছুই নেই সেখানে আমরা কোন চিহ্নটা বা কোন সিম্বলটা ব্যবহার করব? তো আমাদের কপাল ভালো, বা আমরা গর্ব করতে পারি যে সর্বপ্রথম আমাদের ভারতেই এই যে কিছু নেই যে চিহ্নটা, কিছু নেই চিহ্নটা একটা গুল

চিহ্ন ছাড়া আর কিছু নয়। একটা টান দিলে আমরা এক বুঝি, দুটা টান দিলে দুই বুঝি। তাহলে যেখানে কিছুই নেই সেখানে আমরা কোন চিহ্নটা বা কোন সিম্বলটা ব্যবহার করব? তো আমাদের কপাল ভালো বা আমরা গর্ব করতে পারি যে সর্বপ্রথম আমাদের ভারতেই এই যে কিছু নেই যে চিহ্নটা, কিছু নেই চিহ্নটা একটা গুল আর জিরো। এখন আমরা যখন প্রথম সংখ্যাগুলো গুনেছিলাম তখন এক দুই তিন এইভাবে কাউন্ট করেছিলাম, জিরো কিন্তু আসেনি। তো এরপরে যখন জিরোটা যুক্ত হলো তখন এই যে সংখ্যাগুলো এগুলো মানে সব ধরনের সংখ্যায় আমরা পেয়ে গেলাম, তাই এই সংখ্যাগুলিকে বলা হয় সমগ্র সংখ্যা বা হোল নাম্বার। অর্থাৎ সমগ্র সংখ্যাটা কত থেকে স্টার্ট হবে? জিরো, ওয়ান, টু, থ্রি, এই থেকে স্টার্ট হবে। এই এখন আমরা তাহলে কি দেখতে পেলাম যে স্বাভাবিক সংখ্যাগুলো আরম্ভ হয় কত থেকে? ওয়ান, টু, ওয়ান থেকে, আর সমগ্র সংখ্যাটা স্টার্ট হবে জিরো থেকে। এখন স্বাভাবিক একটা প্রশ্ন আসবে যে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কত? তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে আমরা কত থেকে স্টার্ট করি স্বাভাবিক সংখ্যা? এর থেকে, এর নিচে তো এর ছোটো কোনো নাম্বার নেই স্বাভাবিক সংখ্যায়। অতএব ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে গিয়ে এক বা ওয়ান। ঠিক তদ্রূপ আমরা সমগ্র সংখ্যার ক্ষেত্রে আমরা কত থেকে স্টার্ট করি? জিরো, ওয়ান, টু, থ্রি, অর্থাৎ জিরো থেকে আমরা কাউন্ট করতে শুরু করলাম। আর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা এক থেকে, ওয়ান থেকে কাউন্ট করতে শুরু করেছি, আর সমগ্র সংখ্যার বেলায় আমরা জিরো থেকে কাউন্ট করতে শুরু করলাম। তাহলে ক্ষুদ্রতম সমগ্র সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই শূন্য। তাহলে আমাদের পরিষ্কার স্বাভাবিক সংখ্যা এবং সমগ্র সংখ্যার মধ্যে মোটামুটি তোমাদের একটা

কেউ যদি বলে ফাইভ, পাঁচ সংখ্যাটা আমি ধরলাম, তো পাঁচ সংখ্যাটা আমি যদি ধরি তাহলে পাঁচ অর্থাৎ পি এর জায়গায় ফাইভ বাই কিউ, পি বাই কিউ, কিউর জায়গাতে কত, পাঁচের নিচে কত আছে, ওয়ান, যেটা লিখতে লাগে না, না লিখলেও আমরা সাধারণত কোনো সংখ্যার নিচে সবসময় কত ধরি, ওয়ান আছে বলে ধরে নেই। তাহলে পাঁচ সংখ্যাটাকে আমি যদি ধরি তাহলে এখানে পাঁচটা হবে পি, অর্থাৎ পি ইকুয়াল টু ফাইভ, তাহলে কিউ কত হলো, ওয়ান, তাহলে ফাইভ বাই ওয়ান, অতএব ফাইভ বাই ওয়ান মিনস ফাইভ, অতএব পাঁচ নিজে নিজে একটা মূলদ সংখ্যা, পরিষ্কার। এখন আমি শূন্যের বেলায় চলে যাই, অর্থাৎ জিরোয়ের বেলায়। জিরো কি মূলদ সংখ্যা হতে পারে? তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে বলতে পারো। শূন্য অবশ্যই মূলদ সংখ্যা হতে পারে, কেন? শূন্য অর্থাৎ পি এর জায়গায় কত, শূন্য, নিচে কত, ওয়ান, তাহলে জিরো বাই ওয়ান, অতএব শূন্যটাও একটা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞাটা, ডেফিনেশনটা মোটামুটি তোমাদের সবাই পরিষ্কার হয়ে গেলো। আমি বিভিন্ন উদাহরণ দিয়ে এগুলো আমি বুঝিয়ে দিলাম, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পরবর্তী ক্লাসে এগুলো আরও বিস্তারিত আলোচনা করা হবে। আর এখন এই আমি যে বিভিন্ন ধরনের সংখ্যাগুলো আলোচনা করলাম, স্বাভাবিক সংখ্যা বলো আর মূলদ সংখ্যাই বলো, এগুলি সবাই সমগ্র সংখ্যাই বলো, সবই কিন্তু মূলদ সংখ্যা। এখন এই সংখ্যাগুলো ছাড়াও আমরা পূর্ণ এবং ভগ্ন সংখ্যা বলে, ভগ্নাংশ অর্থাৎ ভগ্ন অংশ, এই যে আমি স্বাভাবিক সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলো বললাম বা সমগ্র সংখ্যাগুলো, এই সব সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যাকে প্রকাশ করে। আর যেমন ধরো তুমি একটা বিস্কুটের অর্ধেক অংশ খেলে, একটা যদি তুমি বিস্কুট খাও তাহলে সংখ্যাটা পূর্ণ এক, একটা মানে ওয়ান, একটা বিস্কুট তুমি খেয়েছো অর্থাৎ সংখ্যাটা পূর্ণ। কিন্তু বিস্কুটটাকে তুমি যদি অর্ধেক করে খাও, একটা বিস্কুট তুমি যদি পুরোপুরি মাঝ বরাবর ভেঙে অর্ধেক যদি তুমি খাও তাহলে এই বিস্কুটের তুমি যে তোমার খাওয়া বিস্কুটের সংখ্যাটা কত হবে? এটা তো একটা সংখ্যা, এটা কি পূর্ণ সংখ্যা হবে? না। তখন সাধারণ কথায় আমরা বলি যে আমি বিস্কুটের অর্ধেক অর্ধেক খেয়েছি, অর্ধেক মানে দুটো টুকরোর মধ্যে তুমি এক টুকরো খেয়েছো, অর্থাৎ তুমি এই একটাকে দুই টুকরো করেছো, অর্থাৎ টু দিয়ে ডিভাইড করেছো। তাহলে তোমার বিস্কুট তোমার মূলত কটা, একটা, ওয়ান, ওটাকে কত দিয়ে ডিভাইড করেছো, কই টুকরা করেছো, টু, তাহলে ওয়ান বাই টু। তাহলে তুমি যে বিস্কুটটা খেয়েছো সেটা হবে ওয়ান বাই টু, অর্থাৎ হাফ বা অর্ধেক, ওয়ান বাই টু মিনস অর্ধেক বা হাফ। এই যে ওয়ান বাই টু, এই ওয়ান বাই টু এটা নিশ্চয় সংখ্যা, এটা কী ধরনের সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা কেবল হয় আমরা সাধারণত ভগ্ন সংখ্যা, বা ভগ্ন সংখ্যায় আমরা ভগ্নাংশ বা ফ্র্যাকশন বলে থাকি। এই যে ফ্র্যাকশন ওয়ান বাই টু, তোমরা একটু চিন্তা করে দেখো তো, এই ওয়ান বাই টুকে আমরা পি বাই কিউর সঙ্গে একটু কম্পেয়ার করতে পারি কি না, তুলনা করতে পারি কি না? একদিকে তোমরা পি বাই কিউটা রাখো, মনে মনে রাখো, পি বাই কিউ অর্থাৎ উপরে পি, নিচে কিউ, অন্যদিকে ওয়ান বাই টু, উপরের ওয়ান, নিচে টু, তাহলে পি এর জায়গায় কত আসবে, পি এর জায়গায় কত আছে, ওয়ান, পি বাই কিউ, কিউর জায়গায় কত আছে, ওয়ান বাই টু, অর্থাৎ কিউর জায়গায় কত আছে, টু। তাহলে এই যে ওয়ান বাই টু, এই যে একটা ভগ্নাংশ, এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা কী দেখলাম, স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা, ভগ্নাংশ, সবিত্ব মূলদ সংখ্যা হয়ে যায়। ঠিক তদ্রূপ যে কোনো সংখ্যার পজিটিভ দিক আর নেগেটিভ দিক দুটোটাই, যেমন আমি এখন যে সংখ্যাটা বললাম ওয়ান বাই টু, এটা হচ্ছে গিয়ে পজিটিভ, অর্থাৎ সংখ্যাটা ধনাত্মক। এখন আপনি যদি সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলে সেটা হবে গিয়ে মাইনাস ওয়ান বাই টু, এই মাইনাস ওয়ান বাই টু এটাও নিশ্চয়ই একটা মূলদ সংখ্যা। তো আমরা বিভিন্ন সংখ্যার যেভাবে বিভিন্ন প্রক্রিয়াগুলো শিখেছিলাম বিগত ক্লাসগুলোতে, যে বিভিন্ন সংখ্যার যোগফল, বিভিন্ন সংখ্যার বিয়োগফল, গুণফল, ভাগফল, এইগুলো আমরা শিখেছি, ঠিক সমভাবে আমরা এই সমস্ত মূলদ সংখ্যারও যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই সমস্ত আমরা করতে পারি। এইগুলোর ক্ষেত্রে সাধারণত

0: আমি যদি একটা জিনিস বলি যে কোনো একটা সংখ্যার সঙ্গে যদি কোনো একটা মূলদ সংখ্যায় হোক বা যে কোনো সংখ্যায় হোক, ওই সংখ্যার সঙ্গে যদি এমন একটা সংখ্যা আমি যোগ করব, ওই সংখ্যার সঙ্গে যদি এমন একটা সংখ্যা আমি যোগ করব যাদের যোগফল কত হবে, জিরো। তোমরা একটু ভেবে দেখো কোন যে কোনো সংখ্যার সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে যোগফলটা জিরো হবে। ধরো ফাইভের সঙ্গে আমি কত যোগ করলে পরে যোগফলটা জিরো হবে, ফাইভের বিপরীত সংখ্যাটা হবে। এখন এই বিপরীত সংখ্যা এর বিষয়ে কিছু আলোচনা করা যাক। বিপরীত মিন্স উল্টা, আমরা সাধারণত বলি দিনের বিপরীত রাত্র, উপরের বিপরীত নিচ, পূর্ব দিকের বিপরীত পশ্চিম দিক, ঠিক তদ্রূপ সংখ্যার ক্ষেত্রেও কিন্তু একটা সংখ্যার একটা বিপরীত সংখ্যা বিদ্যমান। তোমরা সবাই সপ্তম শ্রেণীতে বা এর আগের শ্রেণীগুলোতে এটা নাম্বার লাইন বা একটা সংখ্যা রেখা বলে এটা রেখা দেখেছ, যে রেখাটা ঠিক মধ্যখানে জিরো দেওয়া হয়, শূন্য থাকে। তো শূন্য থেকে আমরা যদি ডান দিকে যাই, সংখ্যাটা যদি কাউন্ট করি, যেহেতু শূন্য থেকে সংখ্যাটা আমরা স্টার্ট করেছি, এটা নিশ্চয়ই সমগ্র সংখ্যার কাউন্ট হবে, জিরো থেকে যেহেতু কাউন্ট হয়ে যাবে। তো এখন দেখা যাক, জিরো থেকে যদি আমি ক্রমশ সংখ্যাটা বৃদ্ধি করি, সংখ্যাটা আমি বাড়িয়ে যাই, তাহলে জিরোর পরে নিশ্চয়ই ওয়ান চলে আসবে, ওয়ানের পরে টু চলে আসবে, অর্থাৎ জিরোর ডান দিকে, জিরোয়ের ডান দিকে আমি যদি কাউন্ট করে যাই, তাহলে সংখ্যাটা বৃদ্ধি পাবে। কত দিয়ে বৃদ্ধি পাবে? ক্রমান্বয়ে গ্রেজুয়ালি এক প্লাস হয়ে চলে যাবে। যেমন শূন্য এর পরবর্তী সংখ্যা কত? শূন্য প্লাস ওয়ান, শূন্য প্লাস ওয়ান মিন্স ওয়ান। এর পরবর্তী সংখ্যা কত? ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ টু। এর পরবর্তী সংখ্যা কত? টু প্লাস ওয়ান দ্যাট ইজ থ্রি। এর পরবর্তী সংখ্যা কত? থ্রি প্লাস ওয়ান দ্যাট ইজ ফোর। এইভাবে ফাইভ সিক্স সেভেন চলে যাবেন যতক্ষণ গণনা করা যায়। এখন আমি যদি বিপরীত ক্রমে যদি আমি বিবেচনা করি, যে ধরলাম আমি টেন পর্যন্ত কাউন্ট করলাম, তো জিরো প্লাস ওয়ান দিয়ে আমি টু ওয়ান পেয়েছি, ওয়ান প্লাস ওয়ান দিয়ে টু পেয়েছি, টু প্লাস ওয়ান দিয়ে থ্রি পেয়েছি, এইভাবে করতে করতে নাইন প্লাস ওয়ান দিয়ে টেন পেয়েছি। আমি জিরোর কোন দিকে চলে গেছি? জিরোয়ের ডান দিকে, রাইট সাইড অফ দ্য জিরো। সংখ্যাটা বেড়ে বেড়ে চলে যাবে। এখন আমি টেন পর্যন্ত বা দশ পর্যন্ত কাউন্ট করার পর, দশ পর্যন্ত গোনার পর আমি আবার বাম দিকে চলে আসব। প্রসেসটা ভালো করে খেয়াল করে দেখো, আমি জিরো থেকে এক প্লাস করে করে দশ পর্যন্ত পৌঁছলাম, আবার দশ থেকে আমি এক মাইনাস করে করে করে করে করে আমি চলে যাচ্ছি। তো টেন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত? নাইন। নাইন মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট, এইট মাইনাস ওয়ান ইকুয়াল টু সেভেন। এইভাবে আস্তে আস্তে আমরা দেখতে পাই জিরো। এখন জিরো থেকে যদি এক কম হয় তাহলে সংখ্যাটা কত হবে? তোমরা নিশ্চয়ই জানো সেটা একের বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা হবে, অর্থাৎ মাইনাস ওয়ান। এক থেকে আরও এক কম মাইনাস টু, এক থেকে আরও এক কম মাইনাস থ্রি। এইভাবে যদি একটা সংখ্যার সঙ্গে তার বিপরীত সংখ্যাটা আমরা যোগ করি বা এড করি বা প্লাস করি, তখন ফলটা শূন্য হয়ে যায়। তা এটাকে কোনো একটা সংখ্যার যুগজ বিপরীত সংখ্যাও বলা হয়। তো তোমরা মোটামুটি মূলদ সংখ্যা সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা পেলে। সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল অষ্টম শ্রেণীর অঙ্ক। পড়ালেন শিক্ষক শ্রী উত্তম সিনহা।
2: শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনলেন, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কুইলা শহর কেন্দ্র থেকে। মালঞ্চ অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

মালঞ্চ অনুষ্ঠানে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্জিতা খাতুন।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

গানটি প্রচারে বিঘ্ন ঘটায়, দুঃখিত। শুনছিলেন আধুনিক গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এবারে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন ইমন রাগে খেয়াল, শিল্পী উস্তাদ রশিদ খাঁ।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ইমন রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন উস্তাদ রশিদ খাঁ। আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

খবর পড়ছি বর্ণালী। পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরোর সঙ্গে এক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত আমেরিকা বাণিজ্য আলোচনা অচলাবস্থায় পৌঁছেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, শ্রী গোয়েল তাকে সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বলে খারিজ করে দিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। ইরানের বিদেশ মন্ত্রক তেহরানের বিরুদ্ধে আমেরিকার চালানো হামলার নিন্দা করেছে। ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়র দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। সমাজ বিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে 2টি আইন কার্যকর হয়েছে আজ। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন এবং অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করেছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামীকাল ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, উন্নত ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল প্রযুক্তি, পরিকাঠামো এবং উদ্ভাবনের নানা দিক নিয়ে দুই মন্ত্রী কথা বলেছেন। ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির দিকটিও তারা পর্যালোচনা করেছেন। উল্লেখ্য, শ্রী গোয়েলের 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর আজ শুরু হয়েছে। ভারত আমেরিকা বাণিজ্য আলোচনা অচলাবস্থায় পৌঁছেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বলে খারিজ করে দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারত ও আমেরিকার প্রতিনিধি দল একটি ভারসাম্যযুক্ত, বাণিজ্যিকভাবে তাৎপর্যপূর্ণ এবং উভয় দেশের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও উপভোক্তাদের জন্য বাস্তবে সুফল বহনকারী একটি বাণিজ্য চুক্তির লক্ষ্যে পূর্ণ উদ্যমে কাজ করে চলেছে। তিনি জানান, এ বিষয়ে গত মাসে নতুন দিল্লিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সি বি জর্জ পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট ল্যাডিস বার্তোজুইস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বারানোস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে আলোচনায় ভারত পোল্যান্ড কৌশলগত অংশীদারিত্বের গভীরতার দিকটি প্রতিফলিত হয়েছে। ব্রিটেন আজ ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC এবং তেহরান সমর্থিত আরও একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রিটিশ ভূখণ্ডে কথিত ইহুদি বিরোধী হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর বিদেশ মন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শুরুর আগে ইইউ এর বিদেশ নীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই থেকেই তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, উপকূল রাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ একাধিক সেনাঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদে

এই আক্রমণ বলে আমেরিকা জানিয়েছে। এদিকে ইরানও বলেছে জর্ডন, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার র্যাডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। চলতি উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য তিনি তেহরানের তীব্র সমালোচনা করেন। একটি মার্কিন টেলিভিশন সংবাদ মাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আগের রাতেই যে সমঝোতা হয়েছিল ইরান তা ভঙ্গ করেছে। ইরানের নেতৃত্ব যুদ্ধবিরতির শর্তাবলী মানেনি বলেও তার দাবি। ট্রাম্প আরও জানান, এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে আঘাত হেনেছে। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রক তেহরানের বিরুদ্ধে আমেরিকা চালানো হামলার নিন্দা করেছে। ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় ভিয়েতনামের ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভারতীয় সময় রাত 9টা 35 মিনিট নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি

0: চালানো হামলার নিন্দা করেছে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় ভিয়েতনামের ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধ্যে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভারতীয় সময় রাত 9টা 35 মিনিট নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সেগুলি পৌঁছবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে 2টি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল 2টি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনের আওতায় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেন এবং অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হোসেন সহ 11 জনের অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করেন। দাঙ্গা লাগানো অপরাধমূলক কাজকর্ম এবং খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে হোসেনকে। মৃত অঙ্কিত শর্মার বাবা রবীন্দ্র কুমার দয়ালপুর থানায় এই অভিযোগ দায়ের করেন। ২০২৩ সালের ২৪শে মার্চ দিল্লির ওই আদালত হুসেন সহ 10 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল। নাগাল্যান্ডের চুমো কেদিমা জেলায় আজ একটি বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান মারা গিয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। এটি আইইডি বিস্ফোরণ বলে সন্দেহ করা হচ্ছে। আকাশবাণী সংবাদ কোহিমাকে পুলিশের মহানির্দেশক রূপিন শর্মা জানিয়েছেন, একটি অটোরিকশায় বিস্ফোরক রাখা ছিল বলে মনে করা হচ্ছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 457 রান। আজ চতুর্থ ও শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 186 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহ রানা 4টি, শায়লি সাতঘরে, ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মা 2টি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, 1884 সাল থেকে লর্ডসে টেস্ট ক্রিকেট হচ্ছে। 141 বছর পর প্রথমবার আয়োজিত হয়েছিল মহিলাদের টেস্ট। ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরের সঙ্গে এক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। আজকের মতো খবর পড়া শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কৈলাসহর সমবেত কণ্ঠে এখন শুনবেন দেশাত্মবোধক গান।

সমবেত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী কুইলা শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ, আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 14 জুলাই মঙ্গলবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। 6:02 রয়েছে অমৃতবাণী অনুষ্ঠান। 6:07 ভক্তিগীতি শুনবেন। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 সুপ্রভাত অনুষ্ঠান। 7:15 ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককপুরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 8:00 পর্যায়ক্রমে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন শিলং কেন্দ্র থেকে 8:30। 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন শুনবেন 9:00। 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। 11:00 রয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। 12:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। নজরুলগীতি পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে 12:30। 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছায়াছবির গান 1:05। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন। আধুনিক গানের অনুষ্ঠান 1:40। 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 2:15। 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। 4:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত নিয়োগ সংক্রান্ত সংবাদ শুনবেন। 6:00 রয়েছে ঘর গৃহস্থির আসর। 6:30 কিষাণ বাণী অনুষ্ঠান। 7:00 ককপুরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। 8:10 রয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, ভয়েসমেল প্রোগ্রাম গীত বাহার শুনবেন আগামীকাল 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 9:15। 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, বিভিন্ন বাদ্যযন্ত্রে লঘুসঙ্গীতের সুর শুনবেন 10:10। 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 40 সেকেন্ড। জয় হিন্দ।